আকাশবাণী কৈলা শহর, আজ সোমবার, 25শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 15ই জুন 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58, শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

প্রিয়ারে যুধিষ্ঠির কহিলেন, হে পিতামহ, মনুষ্য ধর্মপথে অবস্থান করিতে বাসনা করিলে কিরূপ কার্যের অনুষ্ঠান করিবে? সত্য ও মিথ্যা সমস্ত জগৎকে আবৃত করিয়া রাখিয়াছে। ধর্মার্থী ব্যক্তি ও উভয়ের মধ্যে কোনটিকে আশ্রয় করা উচিত? সত্য কি, মিথ্যাই বা কি? সনাতন ধর্ম কাহাকে বলে এবং কোন সময়ে সত্য আর কোন সময়ে বা মিথ্যা বাক্য প্রয়োগ করিতে হয়, তৎসমুদয় আমার নিকট কীর্তন করুন। ভীষ্ম উবাচ, সত্যস্য বচনং সাধু ন সত্যার্বিদ্যতে পরম, যত্তু লোকেষু দুর্জ্ঞানম তত্ প্রবক্ষ্যামি ভারত। ভীষ্ম কহিলেন, বৎস যুধিষ্ঠি, সত্যবাক্য প্রয়োগ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, সত্যের তুল্য উৎকৃষ্ট আর কিছুই নাই। এক্ষণে আমি সমুদয় লোকে দুর্গের বিষয় কীর্তন করিতেছি, শ্রবণ করো।

যথার্থ ধর্ম স্থির করা দুঃসাধ্য। প্রাণীগণের অভ্যুদয় ক্লেশ নিবারণ ও পরিত্রাণের নিমিত্তই ধর্মের সৃষ্টি হইয়াছে। অতএব যাহার দ্বারা প্রজাগণ অভ্যুদয়শালী, ক্লেশবিহীন এবং পরিত্রাণ প্রাপ্ত হয়, তাহাই যথার্থ ধর্ম।

भवतु मतं यथाहं परमं धर्मं यः च प्रत्यचात्मनं। युधिष्ठिर कहिलेन, हे पितामह, ধর্মপথ অতি সুবিস্তীর্ণ এবং বহু শাখা সংকর, অতএব এক্ষণে আপনার মতে কোন ধর্মের অনুশীলন করা উচিত এবং কোন কার্যের অনুষ্ঠান করিলে ইহলোক এবং পরলোকে পরম ধর্মলাভ সম্ভব। ভীষ্ম

0: ধৃষ্য কহিলেন, হে ধর্মরাজ, আমার মতে পিতা মাতা অন্যান্য গুরুজনের সেবাই পরম ধর্ম। ইহা অনুষ্ঠান করিলে মানবগণ দিব্য লোক এবং মহান কীর্তি লাভে সমর্থ হয়। তাহাদের অনভিপ্রেত কার্য করা কদাপি বিধেয় নহে। তাহারা যাহা অনুমতি করেন তাহাই শ্রেষ্ঠ ধর্ম, সন্দেহ নাই।
1: মহাভারতের শান্তি পর্ব থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সকাল 7টায় সুপ্রভাত। 7:10 ভক্তি সুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। 7:25 মিনিটে

কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 8:00 হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 শুনবেন আধুনিক গান। 9:00 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান। 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:00 অনুষ্ঠান পরিচিতি। 12:05 যুব অনুষ্ঠান যুববাণী। আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 12:30। বেলা 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের। 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 শুনবেন গজল। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 2:15 শুনবেন লোকগীতি। 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 6:00 ঘর গৃহস্থী। 7:00 ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:35 এবং 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 8:10 ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ 8:30। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। আধুনিক গান শুনবেন 9:15। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:10 দেশাত্মবোধক গান। 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহর বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর, নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু। শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা তারকনাথ দাস 1884 খ্রিস্টাব্দের 15 জুন জন্মগ্রহণ করেন। চিত্রশিল্পী, ভাস্কর, ললিত কলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি দেবীপ্রসাদ রায় চৌধুরীর জন্ম 1899 খ্রিস্টাব্দের আজকের দিনে।

বিপ্লবী সমাজতন্ত্রী দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তারাপদ লাহিড়ীর প্রয়াণ 1986 খ্রিস্টাব্দের আজকের দিনে। ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক অমলেন্দু চক্রবর্তী প্রয়াত হন 2009 এর 15ই জুন। শুনলেন আজকের দিনটি। এবারে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আগরতলা থেকে প্রকাশিত ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সংবাদ শিরোনাম, বিশ্বের বাজারে ভারতের স্বপ্নের ফেরিওয়ালা, ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার নিশান ভেলু পিল্লাই আন্তর্জাতিক ফুটবলে নিজের নাম উজ্জ্বল করেছেন। মন্ত্রী রতনলাল নাথের বিদ্যুৎ বিপ্লব, ইলেকট্রিক ট্রেন চালু, দিল্লিতে টিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে কনভেনশন অনুষ্ঠিত হয় গতকাল আগরতলা মুক্তধারা স্টেডিয়ামে, মুক্তধারা অডিটোরিয়ামে। রাজ্য অনূর্ধ্ব 15 দাবায় রাজ্য সেরা দল মেহেকদীপ গোপ এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবারু আরাধ্যা দাস। কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম, জাতিগত শংসাপত্র ইস্যু নড়ে চড়ে বসল প্রশাসন, এবার খতিয়ে দেখা হচ্ছে নথি। ব্যাংক ঋণে 41,000 কোটির জালিয়াতি, দুবছরে বৃদ্ধি 4.5 গুণ, গত অর্থবছরের রিপোর্টে উদ্বিগ্ন আরবিআই। গতি হারাচ্ছে যমুনা, বর্ষার আগে পদক্ষেপ, সমুদ্র বাঁধে ধস আতঙ্ক। কুয়াশাওকে গোলের মালা পরিয়ে দুরন্ত শুরু জার্মানির, চাপে ছিল সাম্বা ব্রিগেড, মানলেন মানলেন আস সেলোত্তি, আজ অনুশীলনে ফিরছেন নেইমার, লিও মেসি ভাঙবেন তার বিশ্ব রেকর্ড ধারণা ক্লোজের, স্মৃতির ব্যাটে পাক নিধন টিম ইন্ডিয়ার। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার সংবাদ শিরোনাম, জনগণনার মূল কাজ শুরু হবে পশ্চিমবঙ্গে আগস্ট মাস থেকে, জনগণনার তথ্য মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমেও দেওয়া যাবে। অন্নপূর্ণা আয়ুষ্মান জব কার্ডের আবেদন করবেন, 3 দিনের জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও ব্লকে শুরু হচ্ছে আজ থেকে। আজ কলকাতা পুরসভায় পা রাখবেন মুখ্যমন্ত্রী জল্পনা অন্দরমহলে। প্রথমার্ধে ঘুম পাড়ানি ফুটবল, দ্বিতীয়ার্ধে 4 গোল, পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান, ম্যাচ 2-2 গোলে ড্র। অভিনেতা রাহুলের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত ভার সিআইডিকে দিলেন মুখ্যমন্ত্রী। দীঘায় পর্যটক সুরক্ষায় একাধিক পদক্ষেপ। কলকাতায় এবার গঙ্গার নিচ দিয়ে ছুটবে পণ্যবাহী গাড়ি, 11,000 কোটি টাকা দিয়ে দক্ষিণ শহরতলিতে তৈরি হবে সুড়ঙ্গ। 21 জুন নিট ইউজির পুনঃপরীক্ষা, অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই পরীক্ষা হবে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত। শুনলেন বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। আগামী 17 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত

মেঘলা এবং এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 33 এবং 23 থেকে 24 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 6 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 55% হতে পারে। সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাটির অতিরিক্ত তর শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতাও হ্রাস করতে পারে। পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করুন। স্যাঁতস্যাঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করতে আপাতত হাত দিয়ে অথবা উইডার ব্যবহার করে আগাছা পরিষ্কার করুন। বজ্রপাত, গবাদি প্রাণী এবং মাঠে কর্মরত কৃষকদের জন্য মারাত্মক হতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়িয়ে চলুন। কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবেন না। নিচু এলাকার ধান ক্ষেত ও সবজির নার্সারিতে জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সদ্য রোপণ করা ফলের বাগান থেকে অতিরিক্ত জল সরিয়ে ফেলতে হবে এবং কলা ও পেঁপে গাছের জন্য বাঁশের শক্ত খুঁটি বা ঠেসের ব্যবস্থা করতে হবে। একবারে বেশি পরিমাণে সার প্রয়োগ না করে বৃষ্টির সাথে সামঞ্জস্য রেখে কয়েক ধাপে সার প্রয়োগ করুন। গবাদি পশুকে শুকনো ও পর্যাপ্ত বাতাস চলাচলের সুবিধেযুক্ত ঘরে নিরাপদে রাখতে হবে। খোলা মাঠে কিংবা উঁচু ও বিচ্ছিন্ন কোনো গাছের নিচে গবাদি পশু বেঁধে রাখা বা চড়ানো থেকে বিরত থাকুন, কারণ এসব স্থানে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। ধান লাগানোর কাজ প্রায় শেষ এবং কিছু কিছু জায়গায় পাশকাঠি বেরোবার অবস্থায় রয়েছে। ক্ষেতে 2 থেকে 3 সেন্টিমিটার জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে। চারার বয়স 30 দিনের বেশি হয়ে গেলে 2 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে। জমির নালা পরিষ্কার রাখুন, যাতে করে বৃষ্টির জল সহজেই বেরিয়ে যেতে পারে। জমির অধিক তসের ফলে কন্দপচা রোগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই রোগ নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে। পরজীবী আক্রমণ থেকে বাছুরকে রক্ষা করতে প্রতি কেজি দৈহিক ওজন পিছু 4 মিলি পেপারিজাইন প্রথমে 10 বছর বয়সে, পরে 15 দিন এবং তারপরে প্রতি মাসে একবার করে 3 মাস পর্যন্ত এবং তারপরে 3 মাসে একবার করে 1 বছর পর্যন্ত দিতে হবে। তবে নিকটবর্তী পশু হাসপাতালে প্রাণীর দৈহিক পরীক্ষার পর বিশেষজ্ঞের পরামর্শে ওষুধ দেওয়া উচিত। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। শ্রোতাবন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতাবন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7টায়।

আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি। প্রথম শিল্পী অনুরাধা পড়োয়াল।

ভক্তিসুধা অনুষ্ঠানে শুনলেন ভক্তিগীতি। অনুষ্ঠানের শিল্পীরা ছিলেন অনুরাধা পাড়োয়াল, গুলশান কুমার এবং অন্যান্যরা। আকাশবাণী কৈলাসহর, এখন সময় সকাল 7:24। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবুরুক সংবাদ।

বৈঠক করবেন। সেদেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট UG-র জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ NTA-র। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিশে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাস ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুচনিকা এনসেম্বল দলের সঙ্গীত শিল্পীরা বন্দে মাতরম পরিবেশন করেন।

0: সংবাদ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 1993 সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর থেকে ভারতের কোনো প্রধানমন্ত্রী এটি প্রথম সেদেশ সফর। এর আগে গত বছর এপ্রিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্লোভাকিয়া যান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে যোগ দিতে এদেশে এসেছিলেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্র ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্র নিসের প্যালে দে এক্সপোজিশনে যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করেন। ভারতের ক্রমবর্ধমান উদ্বোধন এবং দেশীয় স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে।
1: ভারত ও ফ্রান্স কা রিস্তা ইস রিস্তে মে কনেকশন ভি হ্যায় কনভিকশন ভি হ্যায় ইনোভেশন ভি হ্যায় ইন্সপিরেশন ভি হ্যায় শেয়ার্ড ভ্যালুজ হ্যায় শেয়ার্ড ভিজন ভি হ্যায় অর ইসি রিস্তে কি নিউ পর বিতে বর্ষো মে হমনে সাথ মিলকর নয়ি পহলে শুরু কি হ্যায় অর বৈশ্বিক চুনৌতিয়ো কে সমাধান খোজনে কা ভরসক প্রয়াস কিয়া হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফর ও সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক নিয়ে নিস শহরে এক সাংবাদিক বৈঠক করেছে বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রাপ্তি হচ্ছে ভারত ফ্রান্স ইনোভেশন রোডম্যাপ 2030। জটিল ও উদ্ভাবনী প্রযুক্তি, কৃত্রিম মেধা, স্টার্ট আপ, গবেষণা ও শিক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে এই উদ্যোগের ফলে। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। পরীক্ষার্থীরা NTA-র ওয়েবসাইট nit.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। মহারাষ্ট্রের সোলাপুর গ্রামীণ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওই পথ দুর্ঘটনায় শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের রবীন্দ্রনাট্য মন্দিরে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এবছর মুম্বাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে 144টি ছবি প্রদর্শিত হবে, এর মধ্যে 52টি বিদেশি ও 92টি ভারতীয় সিনেমা। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলি থেকে তাদের নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6%-এরও বেশি কমেছে। এশিয়ার শেয়ার বাজারগুলোতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়।

ওই হামলায় তেহরানের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে গতকাল স্কাইডাইভিংয়ের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি বিমান ধ্বংস হয়েছে। এর ভেতরে থাকা 12 জনের সকলেই প্রাণ হারিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, বিমানটি স্কাইডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে আকাশে উঠছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার তদন্ত করবে বলেও তিনি জানান। আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন দল সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বলে সেদেশের নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির ভূ রাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষিণ ককেশাস অঞ্চলে রাশিয়ার প্রভাবের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 জুন অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি 49.7% ভোট পেয়েছে বলে জানা গেছিল। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এফের ম্যাচে সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। এদিকে গ্রুপ ইর ম্যাচে আইভরি কোস্ট ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 90 মিনিটে আইভরি কোস্টের হয়ে আমাদ ডিয়ালো গোল করেন। এর আগে গতরাতে জার্মানি কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। জার্মানির হয়ে 6 মিনিটে প্রথম গোল করেন ফেলিক্স মেচা। 21 মিনিটে কুরাসাওয়ের লিভানো কোমেনেন্সিয়া গোল শোধ করেন। এরপর জার্মানির হয়ে 38 মিনিটে নিকো স্লটারব্যাক, প্রথমার্ধের সংযুক্ত সময় কাই হ্যাভার্টজ, 47 মিনিটে জামাল মুসিয়ালা, 68 মিনিটে নাথানিয়েল ব্রাউন, 78 মিনিটে ডেনিস উন্দাভ ও 88 মিনিটে আবার কাই হ্যাভার্টজ গোল করেন। অন্যদিকে গ্রুপ এফের ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মধ্যে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 51 মিনিটে ভার্জিল ভ্যানডাইক গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। 57 মিনিটে জাপানের কেইতো নাকামুরা গোল পরিশোধ করেন। 64 মিনিটে ক্রিসেন্সিও সামারভিল আবার নেদারল্যান্ডসকে এগিয়ে দিলে জাপানের ডাইচি কামাডা 89 মিনিটে সমতা ফেরান। এদিকে গ্রুপ এইচের ম্যাচে স্পেন আজ কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত সাড়ে বারোটায়। সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত পাকিস্তানকে 64 রানে পরাজিত করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ভারত জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জবাবে পাকিস্তান 17 ওভারে 106 রানে অল আউট হয়ে যায়। অন্য ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 6 উইকেটে জয়লাভ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান, ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর ভারত স্লোভাকিয়ার সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি সহযোগিতার নতুন পথ অন্বেষণের সুযোগ করে দেবে। উল্লেখ্য, 1993 সালে সেদেশের স্বাধীনতার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করছেন। এদিকে ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো গতকাল নিজ শহরে যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষের অধীনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আয়োজনে ভারত ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলো একত্রিত হয়েছে। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর কর্তৃপক্ষ আজ যাত্রী সুবিধা দিবস পালন করবে। এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কিষাণ মোহন নেহরা জানিয়েছেন, এই উপলক্ষে আজ টার্মিনালে আগত বিমানযাত্রীদের কপালে তিলক পরিয়ে চিরাচরিত প্রথায় অভ্যর্থনা জানানো হবে এবং প্রবীণ যাত্রীদের উত্তরীয় পরিয়ে বিশেষভাবে সম্মানিত করা হবে। তাছাড়া সারা দিনব্যাপী এই উদযাপনে স্থানীয় লোকনৃত্য ও সঙ্গীতের প্রাণবন্ত পরিবেশনের পাশাপাশি বিমানবন্দর প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে গতকাল থেকে রাজ্য স্তরে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প, সরকারি সুযোগ সুবিধা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। আজ থেকে 17 জুন পর্যন্ত জেলা ও ব্লক স্তরে এ ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই মন্ত্রের দেশ সবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছে। অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে কয়েক কোটি বৃক্ষ রোপণ করা হচ্ছে। লক্ষ্য একটাই, পরিবেশের ভারসাম্য বজায় রাখা। আগরতলা নতুন নগর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি একথা বলেন। তিনি বলেন, দূষণমুক্ত ভারত নির্মাণ করতে হলে প্রধানমন্ত্রীর এক পের মা কে নাম কর্মসূচির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনগণের সমস্যা সমাধানই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং দ্রুত সমাধানই প্রশাসনের লক্ষ্য। তেলিয়ামুড়ার মহারানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গতকাল অনুষ্ঠিত জনতার দরবার কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে তুঁত চাষ ও রেশম শিল্পের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চম্পকনগরে শীঘ্রই একটি রেশম শিল্প প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। আগরতলা সাবরুম রেললাইনে গতকাল পরীক্ষামূলকভাবে চালানো হল বিদ্যুৎ চালিত মেমু ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, 12 কোচ বিশিষ্ট এই অত্যাধুনিক মেমো ট্রেনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের আগরতলা সাবরুম লাইনেই প্রথম চালানো হচ্ছে। যাত্রী সাধারণ অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হওয়ায় রোগীদের বহির্রাজ্যে রেফার 80% কমেছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে 550 MBBS আসন এবং প্রায় 200 PG কোর্সের আসন হওয়ায় রাজ্যের ছেলেমেয়েদের ডাক্তারি পড়ার সুযোগ বেড়েছে। তিনি বলেন, আগরতলার পাশাপাশি জেলা মহকুমা হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। ফিফা আয়োজিত 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে গত 3টি ম্যাচে জার্মানি 7-1 গোলে কুরুসাওকে পরাজিত করেছে। অন্যদিকে নেদারল্যান্ডস ও জাপানের মধ্যেকার ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছে এবং আইভরি কোস্ট 1-0 গোলে ইকুয়েডরকে হারিয়েছে। আজ ভারতীয় সময় সকাল 7:30 মিনিটে সুইডেন ও তিউনিসিয়ার মধ্যে ম্যাচ শুরু হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে গতকাল 3টি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংহড়ের TIT মাঠে অনুষ্ঠিত খেলায় মৌচাক ক্লাব 6 উইকেটে কর্নেল কোচিং সেন্টারকে, MVB স্টেডিয়ামে তরুণ সংঘ কোচিং সেন্টার 220 রানে নিউ কোচিং সেন্টারকে এবং নরসিংহড়ের PTA মাঠে ব্লাডমাউথ ক্লাব 6 উইকেটে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাস্ত করে। ফলে মৌচাক ক্লাব, তরুণ সংঘ কোচিং সেন্টার, ব্লাডমাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। তালতলা মাঠে এগিয়ে চলো সংঘ কসমোপলিটন ক্লাবের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এই খেলাটি আজ ফের অনুষ্ঠিত হবে। আগামী 24 ঘন্টায় গোমতীতলায় উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 2.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তিনি স্লোভাকিয়ানী রাজাখর ব্লাতিস্লাভাও অহাকতনী মন্ত্রীবক্রক রবার্ট ফিকোবাই ককলাম সালাইমাও আচুগানো মসাং মৌদি স্লোভাকিয়ানী রাষ্ট্রবক্রক পিটার পেলেগ্রিনী বাইব মালায়ানো হদালামো মন্ত্রীবক্রক শাখা অবেড়াইনা থাংমা ভারত স্লোভাকিয়ানী হালকনো তৈব ক্রাক ক্লাইমানী লগি লগি চুবাচুনি কতাল্লাম ফিয়ক জাগানো খুরসা থাইক্লাইও 1993 বিশিও অহাকতর ইয়কমা মানমানি ইয়াগুলো তাবুক নপুইলা কেব ভারতনি মন্ত্রীবক্রক স্লোভাকিয়া বেড়াইমাও থাঙ্কা আইঙ্গমিয়া মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তে ফ্রান্সনি রাষ্ট্রবক্রক।

0: কক্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতে অরণ্য পাইখা উল্লি ককতমা আবাই ইংগান সানজা দামশ্রী তামৈ সতী ব্রৈচি বাব
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। রবীন্দ্রসঙ্গীত প্রথম শিল্পী মনোজ মুরলী নায়ার।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন। অনুষ্ঠানে আজকে শিল্পীরা ছিলেন মনোজ মুরলী নায়ার, শ্রীকান্ত আচার্য এবং জয়তী চক্রবর্তী। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে শিলং কেন্দ্র থেকে।

গানখানি শুনলেন, এটির গীতিকার মুকুল দত্ত, সুরকার লতা মঙ্গেশকর। গানটি রেকর্ড করা হয় ১৯৭৪ সালে। এবারের গানখানি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার রাহুল দেব বর্মণ। এই গানটি রেকর্ড করা হয় ১৯৬৮ সালে।

0: আমার নাম কিশোর কুমার গাঙ্গুলি খানবাসিপি। আমার নাম কিশোর কুমার।
1: কিশোর কুমারের গাওয়া এবারের গান মুকুল দত্তের কথায় রাহুল দেব বর্মনের সুরে 1969 সালে রেকর্ড করা। শুনুন গানখানি।

আধুনিক গান শুনছেন কিশোর কুমারের কণ্ঠে। মুকুল দত্তের কথায় কিশোর কুমারের নিজের সুরে এবারের গান। গানটি রেকর্ড করা হয় 1973 সালে।

1976 সালে রেকর্ড করা গান, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার কিশোর কুমার।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে শ্রোতা বন্ধুদের প্রিয় বাংলা গানের আসর, লাইভ ফোন ইন অনুষ্ঠানের আসর সুরের ভেলা। অনুষ্ঠানে ফোন করার জন্য শ্রোতা বন্ধুরা অবশ্যই এই নাম্বারে ডায়াল করুন 03824295192। পুরনো শ্রোতারা যারা রয়েছেন তারা তো অবশ্যই জানেন কিভাবে করতে হয়, কিন্তু আমরা আমন্ত্রণ জানাব যারা রেডিও শুনছেন, নতুন শ্রোতারা রয়েছেন তারাও আমাদের সাথে জড়িত হন ফোন লাইনে। শুনুন

0: নমস্কার, সুরের ফেলা থেকে বলছি।
1: হ্যালো বন্ধু,
0: হ্যাঁ,
1: আমি ফুলতলা থেকে।
0: আচ্ছা,
1: মন বলে না
0: কি গানটা?
1: থাটি বালপাতা মন বলে না।
0: দেখছি আমি। হ্যাঁ
1: হ্যাঁ, আমার কাছে আছে অর্ধনাদিনা আর আচুর্যদেব নাথ, সঙ্গে যাবো দি বরুণ সূত্রধর আর বুলটি দাস আর সমলিতিনা থাঞ্জাবো দিনা।
0: আচ্ছা, সবাইকে নিয়ে তোমার পছন্দের গান শোনো, গান চলে এসছে।
1: আচ্ছা ম্যাডাম, রাখি।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো।
1: হ্যাঁ, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা মাকড়া থেকে অসিত হাজ বলছি, ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো আছি, বলুন।
1: আমি আমি শুনতে চাই দুজনের ছবি গান।
0: আচ্ছা,
1: বলো তো কি করে ঘর বাজায়, আশা বুঝলে বাপিলায়নি?
0: হুম হুম হুম

0: হ্যাঁ এই গানটা শোনাবে।
1: ঠিক আছে, গান তো শোনাবো, গান শোনাবো। এছাড়া আপনি এত দূর থেকে করছেন, আর আমাদের আকাশবাণীর কোন কোন অনুষ্ঠান শোনেন বা বেশি ভালো লাগে সেটা নিয়ে কিছু বলুন।
0: হ্যাঁ আকাশবাণী বলতে ওই তো আপনার এই যে কয়েদার শহর, এই যে অনুষ্ঠানটা ওটা, এটাই ভালো লাগে। আর এটাই মোটামুটি সময় পাই যতটা শুনি।
1: আচ্ছা আচ্ছা, মানে গানের অনুষ্ঠানগুলো শুনছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান আপনার সব অনুষ্ঠানই ভালো হয়।
1: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর কি করেন আপনি ভাই? হ্যালো,
0: বলুন।
1: হ্যাঁ কি করেন আপনি?
0: আমার এই ব্যবসা, জরি ব্যবসা।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: শাড়ি ব্যবসা।
1: ভালো ভালো চলছে তো? হ্যাঁ। আর জরির ব্যবসা মানে কি, আজকালকে কিন্তু মেয়েদের ঝুঁকি কিন্তু নিজে কিছু করার, আর তার জন্য কিন্তু জরির এই চাহিদা বা যে কোনো ধরনের কাপড়ে নিজে বুনে, এটা কিন্তু মেয়েরা চাইছে আজকালকে একটু অন্যভাবে ডিজাইন করা বা নিজে করেও পরি, এরকম একটা চাহিদা কিন্তু আজকালকে মেয়েদের মধ্যে জাগছে, ঠিক না? বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে তারা তাদের ক্রিয়েটিভিটি, তো মনে হয় আশা করা যায় তাহলে আপনার ব্যবসাটা ভালোই চলছে।
0: অবশ্যই বলি, ভালোই চলছে, প্রোডাকশন ভালোই হচ্ছে।
1: বেশ বেশ বেশ, এভাবে এগিয়ে যান।
0: আপনার এখান থেকে এখানে ফোন করছি অনেক অনেক দূর।
1: হ্যাঁ অনেক দূর, কিন্তু আজকালকে এটা সুবিধা যে আমাদের অনুষ্ঠানগুলো বা আমাদের আকাশবাণী কৈলাসহর অনলাইন হয়ে যাওয়ায় যে কোনো প্রান্ত থেকে কিন্তু শোনা যায়। আমরা তার জন্য কিন্তু অনেক নতুন নতুন শ্রোতা বন্ধুদের পেয়ে যাচ্ছি। ভালো লাগছে কথা বলে। ঠিক আছে, গান চলে এসছে, শুনুন, ফোন করবেন। ধন্যবাদ।

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে বাদল খটিয়াল বলছি।
0: বেশ বেশ, ভালো আছেন তো আপনি?
1: হ্যাঁ দিদি ভালো আছি। ভালো বলতেই বর্ষা ঢুকেছে কিন্তু গরমটা কাটেনি, বুঝলেন?
0: না না,
1: প্রচুর কষ্ট হচ্ছে গরমে।

0: গরমে তো কষ্ট হবেই ভাই, কিন্তু বর্ষা যে চলে এসছে এখন আস্তে আস্তে ভিজুক, আস্তে আস্তে মাটিটা ভিজুক, ঠান্ডা হোক, দেখবেন ঠিক কয়েকদিনের মধ্যে কিন্তু মানে নর্মাল টেম্পারেচার এসে যাবে।
1: হ্যাঁ হলো দিদি, ভালো হয়।
0: হ্যাঁ হবেই হবেই হবেই হবেই হবেই, আসলে গরমটা আসলে আমাদের প্রকৃতিটা না, আপনি জানেন ঠিকই আমরা আমরা এই প্রকৃতির মধ্যেই রয়েছি, গরম ঠান্ডা মানে সব বিষয় নিয়ে। হ্যাঁ শরৎ হেমন্ত মানে এই যে বিভিন্ন ধরনের ঋতু রয়েছে, প্রকৃতির প্রত্যেকটা ঋতুরই কিন্তু একটা সৌন্দর্য আলাদা। আপনি একবার ভেবে দেখুন তো, এই গরমটাকে, আজকে যে গরমটা পড়েছে, এই গরমটাকে ঠান্ডার সময় আপনি কীভাবে ফিল করেন, ঠিক না?
1: হ্যাঁ
0: গরমটা যদি থাকতো, গরমটা যদি থাকতো, আর গরমের সময় আমরা ফিল করি ইস, যদি সেই ঠান্ডার বেলা ইয়েটা থাকতো, সময়টা থাকতো, কি ভালো লাগতো না? তো এই চাহিদাটা আমরা মানুষ মানুষের প্রকৃতির মধ্যেই কিন্তু থেকে যাচ্ছে, ঠিক না? তো সেটা নিয়ে কিছু করা না, প্রত্যেকটা মানে বর্তমান নিয়ে থাকা যেটাকে বলে, সেটাকে যদি আমরা সুন্দরভাবে মানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটাই অন্য ধরনের হয়ে যায়, ঠিক না? তো আক্ষেপের কিচ্ছু নেই, বৃষ্টি এসে গেছে, বৃষ্টির মজা নেন, আর প্রকৃতি অবশ্যই ঠান্ডা রাখবে, আর সবাই ভালো থাকবেন, আর আকাশবাণীকে সাথে নিয়ে থাকবেন আমাদের কৈলাস শহরে।
1: সবসময় তো আকাশবাণী কৈলাস শহর আমরা শুনি, যেগুলো গানের অনুষ্ঠান, কাজের ফাঁকে ফোন না করতে পারলো অন্তত এখন তো অ্যাপের মাধ্যমে হয়ে গেছে, শুনে শুনে কাজ করি।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গানের পছন্দটা শুনে নি আজকে।
1: হ্যাঁ দিদি আমি গান শুনতে চাই সুরের আকাশের ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে, আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে।
0: আচ্ছা
1: আর দিদি এই গানটা হবে?
0: হ্যাঁ দেখছি আমি। হ্যাঁ
1: আর এই গানটা যদি আমি কিছু শ্রোতা বন্ধুদের নিয়ে শুনতে চাই গানটা,
0: অবশ্যই
1: সঙ্গীতা দেবনাথ, কণিকা দেবনাথ, আশুতোষ দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দাস, দেবজিৎ দাস, আর লালন ঘরামি, আর সেই সঙ্গে আমার বন্ধু অসিত হাইত, আর আপনি সেই সঙ্গে শুনবেন।
0: অবশ্যই গান চলে এসছে আপনার পছন্দের গান, তো
1: ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার নেবেন আপনিও, ধন্যবাদ।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: নমস্কার নেবেন দিদি?
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি দিদি।
0: বলুন,
1: আপনি ভালো আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: ভালো আছি, তো খুব একটা ভালো নেই, কারণ দেখুন প্রতিদিনই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো আসলে এক নাগারে বৃষ্টি থাকলে তো সবারই অনেক ক্ষতি, যারা এমনিতে ধরুন কাজ করে খায়। ধরুন আমি ছোটখাটো একজন ব্যবসায়ী, এক নাগারে বৃষ্টি লেগে থাকলে বাজারে লোকেই আসে না। তো বলুন তো।
0: তো আপনি অনুষ্ঠান শুনছেন তো আমাদের?
1: হ্যাঁ,
0: তো আমাদের আগের যে শ্রোতা বন্ধু কল করেছিলেন সেটা নিশ্চয়ই শুনেছেন আমাদের কথাগুলো, তাহলে নতুন করে কিছু বলছি না। অসুবিধে কিন্তু আছে, অসুবিধে হ্যাঁ, যদি বৃষ্টি না হয়, প্রচণ্ড রোদের মধ্যে যদি আমরা এক সপ্তাহ যদি থাকি, আমরা কিন্তু একদম আমাদের অস্থির হয়ে যাব, ঠিক না? তো সেভাবে বৃষ্টি চলছে, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা যদি একটু পজিটিভলি ভাবি, যে তেমন তো ঝড় বৃষ্টি হচ্ছে না, নর্মাল বৃষ্টি হচ্ছে, মানে কথাটা হচ্ছে যে মানিয়ে নেওয়া, ঠিক না? দুঃখ করেও লাভ নেই ভাই, ঠিক না?
1: সেটা তো ঈশ্বরের হাতে
0: আছে,
1: কিচ্ছু
0: করতে পারবো না। তো আমাদের একটাই কাজ যে আমরা মানিয়ে নেব, যে পরিস্থিতিটাই আসছে আমরা মানিয়ে নেব, মানিয়ে নিয়ে আমাদের কাজকর্মগুলোকে কাজ তো করতেই হবে ভাই। আমি যে আজকে এসেছি, আমারও এটা কাজ, আপনি আপনার কাজ করছেন, আমি আমার কাজ করছি, ঠিক না? সবাই কিন্তু আমরা কাজের মধ্যে রয়েছি, বৃষ্টি বাদল যে পরিবেশে হোক আমাদের কিন্তু আটকাতে পারবে না। হ্যাঁ, একটু মানে বিভ্রান্তির মধ্যে রেখে দিতে পারে যে মানে টাইমিংয়ের একটা বিষয় বা একটু আমরা পরিস্থিতিটা ভালো হচ্ছে না, কিন্তু আমাদের কাজ কিন্তু চালিয়েই যেতে হবে, ঠিক না? প্রকৃতিকে দোষ দিয়ে কিন্তু আমরা বসে থাকলে তো হবে না আমাদের, ঠিক না?
1: আর দেখুন বৃষ্টি জল ছাড়া তো আমরা বাঁচতে পারবো না,
0: সেটাই
1: বেশি হয়ে গেলে আবার আমাদের ক্ষতি হয়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ক্ষেত্রে সেটাই তো বলছি। এক এক সময় আমরা খবরের কাগজ দেখি বা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতেই দেখি না, অনেক জায়গায় এমনভাবে হয় যে বন্যায় পুরো ভেসে যাচ্ছে সব ঘর বাড়ি, মানে প্রকৃতি যে কখন কী রূপে আমাদের সামনে আসে সেটা কিন্তু বলার মানে আমাদের ক্ষমতাই নেই, ঠিক না? যতই বিজ্ঞান আধুনিক হোক না কেন, এইটা কিন্তু বিজ্ঞানের পক্ষেও সম্ভব না যে সেই মানে বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে আটকে রাখার, ঠিক না? কারোর পক্ষে সম্ভব না। প্রকৃতি যখন তার কি করা না করা তার চরম রূপটাও দেখায় আর মলিন রূপটাও দেখায়।
1: তো এবছর দিদি বৃষ্টিটা একটু বেশি হচ্ছে
0: আমাদের এদিকে, একটু বেশি হচ্ছে। যাই হোক, আমাদের এই বৃষ্টির কথাটা শুনে যদি আমাদের আগের শ্রোতা বন্ধু যদি একটু স্বস্তি পান, দেখুন বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা বললেই কিন্তু আমাদের মাইন্ডে চলে আসে যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে। এইভাবে যদি উনি একটু শান্তি পান বা ওইখানে আপনার ওনার বন্ধু বান্ধব যারা অনুষ্ঠান শুনছেন শান্তি পেলেও ভালো, যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ঠিক না? বৃষ্টিতে ভিজে ভিজে কী গান শোনা যায় বলুন তো আজকে?
1: তো আমি তো দিদি মহান অনেক গীতিকারের গান সবসময় শুনে থাকি, যেমন বিভূতি মুখোপাধ্যায়, রবীন্দ্র জৈন, স্বপন চক্রবর্তী, সলিল চৌধুরী, মুকুল দত্ত, পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার। তবে আজকে আমি শুনবো স্বপন চক্রবর্তীর লেখা বিখ্যাত লতাজির একখানা গান, ছবির নাম কলঙ্কিনী কঙ্কাপতি, আর গানটা হচ্ছে না না কাছে এসো না, আর সুর দিয়ে সাজিয়েছেন রাহুল দেববর্মণি।
0: ঠিক আছে।
1: আর ছবিখানি 1981 রিলিজ হয়েছিল, মহানায়ক উত্তম কুমার আর মিঠুন চক্রবর্তীর ছবি আর শর্মিলা ট্যাগরজি। আর আসলে এত বড় গীতিকার, এই যে নামগুলো আমি বললাম, আপনি যদি বলেন এখানে ফেভারিট কে আপনার, আমি কিন্তু বিপদে পড়ে যাব।
0: কারণ প্রত্যেকটার একটা আলাদা গুণ রয়েছে, প্রত্যেকটার পছন্দের একটা ভিন্ন ধরনের কারণ রয়েছে, এদের মধ্যে কিন্তু আমরা বাছাই করতে পারবো না আর সম্ভবও না। আমাদের প্রত্যেকে আমাদের অনেক প্রিয়, বিখ্যাত বিখ্যাত, ঠিক না?
1: একদম ঠিক দিদি। আর আমি যাদেরকে নিয়ে শুনবো

0: ভীষণ সঙ্গীত প্রিয় পশ্চিমবঙ্গ হাওড়া জেলা থেকে বাদল খুটিয়াল বাবু, আর আসাম থেকে প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, জওহরলাল বর্মন মহাশয়, আর আমাদের আকাশবাণী কৈলাসের বরিষ্ঠ শ্রোতা নিরঞ্জন গোস্বামী মহাশয় কমলপুর থেকে, আর বুলটি ভুন, আর আমার সহধর্মী সঙ্গীতা দেবনাথ। আপনি তো অবশ্যই শুনবেন।
1: অবশ্যই আমি তো শুনছি, গান চলে এসছে, আপনিও শুনুন, আপনাদের সবাইকে নিয়ে।
0: নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার সুরের
1: ভালো,
0: নমস্কার।
1: আমি সঙ্গীতা আপনার চন্ডীপুর থেকে বলছি।
0: আচ্ছা বলুন, ভালো আছেন তো?
1: আপনি ভালো তো?
0: হ্যাঁ আমি ভালো। গানের লাইনটা কিন্তু আমি শুনতে পাইনি। হ্যাঁ লাইনটা একটু ডিস্টার্ব করছে, আমি গানটার ঠিক মতো শুনতে পাইনি, গানের লাইনটা। কুমার শানু ঠিক আছে সুরে? হ্যালো হ্যালো, আচ্ছা এই তো এই তো, ঠিক আছে ঠিক আছে।
1: ভালো থাকবেন দিদি ভাই, আমাদের নেটওয়ার্ক খুব প্রবলেম করছে দিয়েছেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা আছে, সেই জন্য একটু আমারও কষ্ট হচ্ছে শুনতে। ঠিক আছে
1: দিদি ভাই, আর কেমন জিদাদা জোহর দাদা।

0: এই তো এই তো, ঠিক আছে ঠিক আছে।
1: ভালো থাকবেন দিদি ভাই, আমাদের নেটওয়ার্ক খুব প্রবলেম করছে বিএসএনএল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা আছে, সেই জন্য একটু আমারও কষ্ট হচ্ছে শুনতে। ঠিক আছে,
1: দিদি ভাই আর প্রেমজিৎ দাদা, জোহর দাদা আর পশ্চিমবঙ্গ থেকে বাদল ভাই শুনুন দিদি ভাই।
0: ঠিক আছে ঠিক আছে, শুনুন, ধন্যবাদ।

0: অবশ্যই।
1: আসলে দেখুন, অনুষ্ঠান যখন শুরু হওয়ার প্রায় 15 মিনিট আগে অনুপদা আমাকে ফোন করেছিলেন, অনুপদার সঙ্গে কথা হয়েছে আমাদের। তখন অনুপদা আমার মধ্যে আলোচনা হয়েছে যে আজকে যদি সুস্মিতা দিদিভাই যদি অনুষ্ঠানে আসেন তাহলে সত্যি আমরা কথা বলবো। আর সত্যি আপনি এসে গেছেন, যাই হোক ঈশ্বর মোটামুটি আমাদের ডাক শুনে নিয়েছেন।
0: সেটাই তো বলছি, আপনি রীতিমতো যদি আমাদের আজকের অনুষ্ঠানটা শুনে যাচ্ছেন তাহলে কিন্তু আমাদের ঈশ্বর প্রকৃতি এই সব এর মধ্যে কিন্তু আমাদের অনুষ্ঠানটা জড়িয়ে আছে, ঠিক না? তো যেটাই হয়ে থাকুক, বিভিন্ন শ্রোতার কাছ থেকে বিভিন্ন ধরনের মতামত পাচ্ছি, আপনার কাছ থেকে আরেকটা নতুন মতামত পেলাম, ধন্যবাদ আপনাকে।
1: আমার কাছ থেকে আপনি অবশ্যই মতামত পাবেন, আমি বলবো। তবে প্রথমে আমি আপনাকে গানের কথাটা বলে ফেলি।
0: হ্যাঁ বলুন।
1: আজকে আমাকে শুনিয়ে দিন, মানে ছবির নাম হচ্ছে গুরুদক্ষিণা। গানটি হচ্ছে তোমরা যতই আঘাত করো নয়ব অপমান। আর বিশেষ করে মানে সত্যি কথা বলতে গেলে আজকে আমাদের কাছে একটি বিশেষ দিন, বিশেষ দিন সেটাই যে আজকে তো হচ্ছে 15ই জুন। আজ গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে প্রবীণদেরকে, মানে মানে প্রবীণ সচেতনতা দিবস। প্রবীণদের সম্পর্কে আলোচনা, বিশেষ করে যুব সমাজ যারা আমরা রয়েছি আমাদের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়া এবং যুবকদেরকে বুঝানো যে প্রবীণদেরকে ভালোবাসার জন্য, প্রবীণদেরকে যাতে আমরা সবাই ভালোবেসে চলতে পারি এবং শ্রদ্ধা করতে পারি। কারণ দেখুন, অনেকজন কিন্তু প্রবীণদেরকে কিন্তু মানে হয়তোবা যার হাতে আমরা দেখুন খাবার খেয়ে বড় হয়েছি বা হয়তোবা যার হাত ধরে আমরা আটা শিখেছি, ওনাদেরকে তো আমরা বড় হয়ে আমরা হয়তোবা ওনারা যখন বয়স হয়ে গেছে আমাদের দেখার দায়িত্ব, ঠিক না? ওনাদের কথা শোনার দায়িত্ব আমাদের। কিন্তু আমরা বর্তমান যুগে আমরা নিজের হাতে 3.5 হাত হয়ে গেছি, ওনাদের কথা আমরা কর্ণপাত করছি না। সেটা যাতে না হয় আসলে সেটা প্রত্যেক যুবক যুবতীর কাছে আমার অনুরোধ আহ্বান, যাতে আপনাদের গড়ে যদি দাদু ঠাম্মা বা অন্যরা থাকেন বয়স্ক, আপনারা বয়স্ক কথা শুনে চলবেন, ওনাদেরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, সেটাই।
0: আর আরেকটা কথা, হ্যাঁ অবশ্যই বলতে হচ্ছে আমাকে আপনার কথার মাঝখানে, কারণ আমিও ভাবি যে অনেক সময় এই বিষয়টাকে নিয়ে তোলা, কেন জানি না কিন্তু আমার মধ্যে আসে যে এই বিষয়টাকে যদি আমরা কোনো অনুষ্ঠানে আমরা ধরতে পারি। কিন্তু কথা হচ্ছে সুরের ভেলাতে তেমন, যেমন ধরুন হ্যালো অনুরোধে একটা সিক্রেট কোড মেইনলি দেওয়া থাকে, ওই নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সুরের ভেলাতে আমাদের নির্দিষ্ট কোনো এই নিয়ম নেই, যার কারণে আমরা ঠিক আছে এক এক সময় এক এক কথা বলে থাকি। কিন্তু চাইছি যে বয়স্কদের নিয়ে যদি আমরা কিছু করতে পারি, কারণ ঠিকই আপনি যে কথাটা বলেছেন, কারণ প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ঘরেই কিন্তু বয়স্করা রয়েছেন, ঠিক না? আমরাও কালকে কিন্তু সেই স্টেজে চলে যাব, ঠিক না? এখন আমরা যদি আমাদের মা বাবাকে বা বয়স্ক যারা রয়েছেন তাদের যদি আমরা সেই আদর যত্নটা যদি না করতে পারি, আমরাও পাবো না। আর ঠিক আমরা পাওয়া দিয়েও কথা না, কথা হচ্ছে যে এই ছোট্ট শিশুরা আর এই বয়স্করা সমতুল্য কিন্তু বলতে গেলে, কারণ এই দুই পক্ষকেই কিন্তু সঠিকভাবে পরিচর্যাটা কিন্তু তারা তখন নিজে অক্ষম, সেটা কিন্তু আমাদের করতে হবে, কারণ আমরা তো এমনিতেই বড় হয়ে যাইনি। হ্যাঁ, সূর্যের আলো বাতাস পেলাম, বড় হয়ে গেলাম, গাছপালা তো না আমরা, আমরা তো মানুষ, আমরা জীব। তো আমাদেরও কিন্তু আমাদের মা বাবারা বা অনেকের ক্ষেত্রে কিন্তু মা বাবার সেই ছায়াটা থাকে না, তখন যে কোনো একজন বয়স্করা কিন্তু সেই বাচ্চাটিকে তুলে ধরে বড় করে সব আদর যত্ন। তো সেইভাবে কিন্তু আমরা যখন বড় হয়ে যাই আমাদের কর্তব্য থাকে যে সেই ধরনের যারা অক্ষম, শারীরিকভাবে যারা অক্ষম, তাদের যদি আমরা সেবা যত্ন করে, যতদিন জীবন্ত দেখুন আটকে তো কেউ রাখতে পারবে না, ঠিক না? কারোর পক্ষে সম্ভবও না, চলে যাবে সবাই, আমরাও চলে যাব, যারা রয়েছেন তারাও চলে যাবে, কিন্তু যতদিন আছি আমরা পৃথিবীতে, যারাতে আমরা একজনের একজনের হাত ধরে আমরা যদি সহানুভূতির হাত ধরে, বিশেষ করে বলবো সহানুভূতির হাত ধরে, মায়া প্রেম ভালোবাসা দিয়ে যদি আমরা যদি পরস্পরের যদি পরিচর্যাটা যদি করতে পারি, তাহলে কিন্তু এই যে আজকালকে এই যে বৃদ্ধাশ্রম হচ্ছে, মা বাবাকে দেখছে না, পথে ঘাটে অনেক বয়স্করা পড়ে আছেন, আসলে দেখলে কিন্তু খুব কষ্ট লাগে, কষ্ট লাগে। খুব খুব ভালো লাগলো যে এই কথাটা আপনি তুলে ধরেছেন আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে ধন্যবাদ জানাই, আপনি অনুষ্ঠানে আসলে কথা যখন আমাকে তুলে ধরে তখন আপনার

0: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান চলাকালীন কিন্তু অনেক সময় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের কিছুটা সময় পজ নিতে হয়। তো শ্রোতা বন্ধুরা, তা বলে ভাববে না যে অনুষ্ঠান চলছে না, অনুষ্ঠান ঠিকই চলছে, আমাদের কথা ঠিকই হচ্ছে। তো আপনারা শুনছেন কুমার শানুর কণ্ঠে গানখানি, দেখছি নতুন কোন শ্রোতা বন্ধু রয়েছে।
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার,
0: নমস্কার, বলুন।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: বলুন, ভালো আছেন তো?
1: আপনাকে নমস্কার জানাই। এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাস শহরের এই সুরের বেলা অনুষ্ঠান শুনছেন, সবাইকে নমস্কার।
0: নমস্কার সবাই।
1: আর আশা করি দিদি ভাই আপনি ভালো আছেন।
0: হ্যাঁ, ভালো আছি।
1: আর এই মুহূর্তে কথা বলছি সুস্মিতা দেশ।

0: মাধ্যমে আরো অনেক কথা আমরা শুনতে পারি বা শিখতে পারি আপনার কাছ থেকে, তাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
1: ধন্যবাদ, আপনিও যে আজকে এত সুন্দর পয়েন্ট।
0: আমি বলছি বিশেষ করে প্রবীণ শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের মধ্যে, আকাশবাণীর সঙ্গে জড়িত রয়েছে অনেকদিন ধরে, অনুপ কুমার ভট্টাচার্য, যিনি রঞ্জন গোস্বামী, আশুতোষ দেবনাথ মহাশয়, তারপর পশ্চিমবঙ্গ থেকে নতুন করে দুই চারজন অনুষ্ঠানে ফোন করেন, ভালো লাগে, বাদল কটিয়াল এবং লালন গোরানি, খুব ভালো শ্রোতা। যাই হোক, ওনাদেরকে আমি অনুষ্ঠানে ঢুকার জন্য আমন্ত্রণ জানাই, যাতে ওনারা ফোন করেন, ভালো লাগে। আর যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে নিয়ে শুনবো। আর জহরদা, জহরদা খুব ভালো একজন শ্রোতা বন্ধু, তিনি পুরনো শ্রোতা, আর বিশেষ করে কি বলবো, ওনার মধ্যে অনেক জ্ঞান রয়েছে, মানে গান সম্পর্কে বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, এত সুন্দর পুজো অর্চনার বিষয় নিয়ে আলোচনা করে আমার সঙ্গে প্রতিনিয়ত। তিনি একজন নন বেঙ্গলি, নন বেঙ্গলি হয়ে যে আমাদের বাঙালিদের কালচার উনার বা বাঙালিদের সংস্কার তিনি খুব মানে মেনে চলেন, তিনি
1: ঠিকই
0: ভালো লাগে। ঠিক আছে,
1: ঠিক আছে, গান চলে এসছে, শুনুন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও।

0: নমস্কার, সুরের ফেলা। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যাঁ দিদি, কেমন আছেন আপনি?
0: হ্যাঁ, ভালো আছি। কে বলছেন আপনি?
1: ডিস্ট্রিক্ট চড়াইদেও সোনারি, আসাম থেকে, ভাইকন মুন্ডা।
0: আচ্ছা আচ্ছা, বলুন।
1: জুবিন গার্গের মন ভাঙা আয়না, এই গানটি শুনবো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন।
1: আর আমার বন্ধুদের ডেডিকেট করব।
0: অবশ্যই।
1: হ্যাঁ, অমল বসুমতারী, বিমল বসুমতারী, রমেশ পাত্র, যোগেন্দ্র রংপি, অঞ্জলি বসুমতারী, আর সব এই আকাশবাণী কৈলাস শহরের সব নিয়মিত শ্রোতাদেরকে।
0: আসলে আমরা এখনো কিন্তু জুবিন গার্গকে এখনো কি আমরা মনে হয় কখনো পারবো না, ঠিক ঠিক আছে না, ওনাকে ভুলে যাওয়া, বা যখনই ওনার গান শুনি বা ওনার কণ্ঠস্বর যেখান থেকে যদি আমরা শুনি নি, তাহলে সেই আমরা ওনার স্মৃতিতে চলে যাই, ঠিক না? মানে কি ধরনের একটা হারানো, হারানো মানে সম্পূর্ণ হারানো, হারানো আর কোনো কথাই হয় না, ঠিক না? আমরা জানা নর্থ ইস্টে যারা রয়েছি, অন্যদিকেও সেভাবে পপুলার উনি, কিন্তু আমরা যারা রয়েছি নর্থ ইস্টের আসলে

0: আমরা খুব মিস করি ওনাকে। ঠিক আছে, আপনার আপনার মাধ্যমে কিন্তু আমিও এই গানটা শুনতে পেলাম, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য।
1: ফোনটা আমার রিসিভ করার জন্য আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ, আমি তো রয়েছি আপনাদের সাথে কথা বলতে, আপনাদের পছন্দের গান শুনতে, তো কথা আজকে বাড়াবো না, গানটা শুনুন। ঠিক আছে, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

0: নমস্কার, সুরের ফেলা থেকে বলছি। নমস্কার, সুরের ফেলা।
1: আমি রাবেন তুষ, আপনাকে কাকে বলছিলাম?
0: আচ্ছা,
1: গান শুনে যাবে, গানের লাইন্স তাও সেরকম। ফোটাবেন না বন, ফোটাবেন না বন রাজা, ফোটাবেন না বন। গান শুনে দেবে আমি। হ্যালো
0: হ্যালো,
1: গানের লাইন্স তাও সে ফোটাবেন না বন।
0: ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নজরুল গীতি শুনতে চাইছেন তো? ইন্দ্রাণী সেনের কণ্ঠে গানখানি শোনাচ্ছি আমি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গান চলে এসছে।
1: আমার সঙ্গে রয়েছেন অভিনাথ দাদা, রয়েছেন আশু দেবনাথ দাদা, আর রয়েছেন বদ্রনাথ, রয়েছেন দাদগুন, আর
0: ঠিক আছে সবাইকে। ঠিক আছে, গান চলে এসছে, শুনুন। নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার মাতাজি।
0: নমস্কার, বলুন।
1: আমি নিরঞ্জন গোস্বামী।
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন আপনি?
1: বলছি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আছি গো বাবা, আছি, শরীরটা আছি, হাঁটাহুটিতে আছি, ওপর পর্যন্ত একটু করে আস্তে আস্তে হাঁটি আছি।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
1: তো আজকে একখানি গান শুনবো, ইস্তাজ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, অতুল প্রসাদের।
0: আচ্ছা,
1: হরি হে তুমি আমার সকল হবে কবে, হরি হে তুমি আমার সকল হবে কবে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে।
0: ঠিক আছে, আমরা শুনিয়ে দেব।
1: আর সকল শ্রোতারার প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল।
0: আপনি অনুষ্ঠান শুনছেন তো আজকে, আমাদের অনুষ্ঠানটা, আজকের অনুষ্ঠানটা আপনি শুনছেন তো প্রথম থেকে?
1: শুনছি শুনছি গো বাবা,
0: ভালো লাগছে তো?
1: খুব ভালো লাগে, খুব ভালো লাগে,
0: বেশ,
1: ভালো লাগে, সবসময় সবসময় ভালো লাগে, শুধু
0: হ্যাঁ
1: আজকের নয়।
0: হ্যাঁ,
1: ওই এটার মধ্যেই একটু মন ভরে একটু আনন্দ দিবার,
0: কারণ, হ্যাঁ, কারণটা জিজ্ঞেস করলাম, কারণটা হচ্ছে যে আমরা কিন্তু, মানে আপনারা যারা রয়েছেন বা বয়োজ্যেষ্ঠ আমাদের মাতৃতুল্য পিতৃতুল্য যারা সবাই রয়েছেন, সবার জন্য কিন্তু আমরা আজকে কথা হয়েছিল আমাদের শ্রোতা বন্ধুর সাথে, তো আপনাদের নিয়ে কিন্তু কথা উঠেছিল, তো ভালো লাগলো এই প্রসঙ্গটা কথা বলতে, একটু কথা হয়ে বেড়ে গেছিল সময়টা, কিন্তু পরিধিটা বাড়া সত্ত্বেও কিন্তু আমার খুব ভালো লেগেছিল কথাটা বলতে।
1: না না, এইগুলো তো আলোচনা, আলোচ্য বিষয়, এগুলো
0: হ্যাঁ
1: আলোচ্য বিষয়। বর্তমান সমাজের যে অবনতি, মানবের মানবতার যে অবনতি চলছে,
0: হ্যাঁ
1: এইগুলা যদি রেডিও, টিভি, মোবাইলের মধ্যে কিছু কিছু কিছু আলোচনা হয়, গান তো আমরা সবসময়
0: গান, সেটাই, গান শোনার তো অনেক মাধ্যম রয়েছে,
1: গান শোনার তো অনেক মাধ্যম রয়েছে, তবে এর মাধ্যমে যদি এই বর্তমান পরিস্থিতির পরিবেশে যদি এই কথাগুলা কিছু
0: তুলে
1: আলোচনা না
0: ধরতে,
1: হয়,
0: হ্যাঁ
1: তাহলে কিন্তু মানবিকতার সমাজটা একদম অধঃপতনে
0: হ্যাঁ
1: চলছে,
0: হ্যাঁ
1: এবং আগামী প্রজন্মরা না মানতে মানতে, মানে অনেক কিছু আমরা মানে সংস্কারকে আমরা কুসংস্কার আলোচনা করি, আমরা বলি কি কুসংস্কার, অর্থাৎ বৃদ্ধ বয়স্ক মা বাবার কথা আমরা না মানে আমরা ওদেরকে বলছি কুসংস্কার, সেই কথাটার থেকেই মানবিকতার অবনতি আসছে, সেই কথাটা থেকে।

0: কিছু আমাদের মানবতার অবনতি আসছে, আমরা গুরু ওনাকে শ্রদ্ধা করি না, গুরুজনের কথা মানি না, শিক্ষকের কথাটা আমরা অবমাননা করি, গুরু শিষ্যের কথা অবমাননা করি, এই যে একটা সাধারণ কথা বলি সময়টা অনেক হয়ে গেছে। যেমন ঘরে থাকি রানা হইতে একটা উষ্ঠা লাগলো, আমার পায়ের মধ্যে একটা ঠেস লাগলো, আমার মা আমাকে আপত্তি করতেছেন, ওই বাবা একটু একটু সময় হত্যা করে যা রে, হত্যা করে যাও সময় অসময়, আমি যদি কই এটা কুসংস্কার, একটা মেয়ে যত আধা মিনিট যদি অপেক্ষা করি তাহলে আমার মার মনে আনন্দ লাগতেছে, আশীর্বাদ আসতেছে,
1: মায়ের মনে একটা তৃপ্তি পেল যে না আমার ছেলেটা কথাটা শুনলো বা যে কোনো একটা বিপদ এড়িয়ে গেল,
0: মার মনে আমার ছেলেটা কথাটা শুনলো এবং একটা আশীর্বাদও আসলো, এই যে মার মনের মধ্যে একটা অনুসূচনা এলো, এটা কিন্তু ঈশ্বর হইতে আইছে, এগুলো অথর্ব বেদে কিন্তু একটা স্পষ্ট আলোচনা আছে যে মা বাবার মনে যে হঠাৎ করে একটা দায়িত্ব আসে যে এই হইতে পারে সেই হইতে পারে, সেগুলা কিন্তু ঈশ্বর হইতে আসে, আত্মা হইতে আসে, সেই কথাটা আধা মিনিট অপেক্ষা করলে কোনো অসুবিধা হয় না, এবং এটাতে মান মর্যাদাও রক্ষা হয়, মারও আনন্দ হয়, আশীর্বাদ মিলে।
1: আর একটা ছোট্ট একটা গল্প, হ্যাঁ হ্যাঁ, আর ছোট্ট একটা গল্প যেটা শুনেছিলাম, হ্যাঁ বলুন,
0: এই আলোচনার মাধ্যমে কিন্তু মানবতার অবনতি হয় না, সেটা মানবিকতার উন্নতি হয়, আর যদি আমি সেটাকে বলি আর এটা কুসংস্কার, এটা আগের দিনে আসিল, এখন কিছু নাই, এই যে নামানা কথা,
1: এখন কিন্তু আমাদের আগের সভ্যতাটাকে কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে, ঠিক না? আর এখন শুধু গুরুজন বয়স্ক বলেও না, আজকালকার ছেলে মেয়েরা মা বাবার প্রতি শ্রদ্ধা নেই, তো অন্য গুরুজনের কথা বলে কি কি, সেটাই আমাদের কিন্তু, হ্যাঁ সেটা আমাদের দেখছি,
0: শুধু না হ্যাঁ ছেলে মেয়েদের মা বাবা যে আছে ওরাও ওদের,
1: হ্যাঁ সেটাই বলছি, সেটাই বলছি,
0: মেয়েদের আমাদের এই যে নাতিরা আছে তাদের মা বাবা যে আমার সন্তান আমার এরা যদি শ্বশুর শাশুড়ি বা গুরুজনের কথা না মানে
1: তাহলে তো বাচ্চারা মানবেই না,
0: করে ওরাও তো এমনই করবে,
1: ঠিকই করছে, সেটাই করছে, তো
0: চলছে, সেটার নাম ওই অমানবিকতা, সেই অমানবিকতাটা কুসংস্কার ওই আমরা উড়াইয়া দিতেছি,
1: আসলে কিন্তু কুসংস্কার না, এইগুলোকে নিয়ে যদি আমরা চলতে পারি সব দিক থেকে আমাদের উন্নতি, ভালোবাসা, আর ভালোবাসার যে চাদরটা,
0: হ্যাঁ আমার জীবনের একটা অভিজ্ঞতা আছে সাংঘাতিক রকমের, আমার মা একদিন এইভাবে আমার আপত্তি করেছিল, আমি বলছি তোমরা বড় সাংঘাতিক যন্ত্রণা করো, পুষ্টা লাগছে চিতে হয়েছে, কয় না বাবা একটু একটা মিনিট দেখা করি না, আমি আধা মিনিট অপেক্ষা করলাম, পরিয়া গাড়িতে উঠোনের সময় গাড়িটা চলে গেল, আমি আধা ঘন্টা অপেক্ষা করতে হইল, এতে আমি মনে মনে রাগ হইলাম আমার আর উপরে, 10 মিনিট পরে উনি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 6 জন আহত,
1: দেখুন দেখুন দেখুন,
0: বুঝছেন এই 6 জন আহত 1 জন মৃত, এরপরেই আমার মনে একটা স্থায়িত করলো আমি যে আধা ঘন্টা আমার মার কথাটা রক্ষা করলার করণে আগামী জগৎটা করণে আমার আত্মরক্ষা হয়ে গেল।
1: আর সেই জন্য আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে একসময় একটা মানে কথাই আছে, আপনিও নিশ্চয়ই শুনেছেন যে ভগবানকে আমরা এখন পাই না কেন, ভগবান কেন থাকেন আমাদের পাশে, তো ভগবান তখন বলেছিল আমি তো সব জায়গায় থাকতে পারি না, তার জন্যই আমি কিন্তু মাকে সৃষ্টি করেছি, যাতে মা ভগবান হিসেবে, হ্যাঁ
0: মা হইলে শরীর,
1: হ্যাঁ
0: বাবাকে শ্রদ্ধা করা কে আত্মাকে শ্রদ্ধা করা,
1: সেটাই সেটাই সেটাই,
0: মাকে শ্রদ্ধা করলে শারীরিক,
1: সেটাই সেই জন্য তো মা বাবার সৃষ্টি, সেই জন্যই মা বাবার সৃষ্টি।
0: আচ্ছা অনেক সময় আলোচনা হইলো, রাখি ওখানে,
1: হ্যাঁ হ্যাঁ, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গান চলে এসেছে, না না আপনার কথা শুনে এটা তো মনে হচ্ছে না যে কেউ অসন্তুষ্ট হবে, আপনাকে অনেকে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, গান গান শুনুন, হ্যাঁ নমস্কার,
0: ধন্যবাদ আপনাকে,
1: ধন্যবাদ আপনাকে,
0: সবাইকে আমার আন্তরিক অশেষ অভিনন্দন, নমস্কার।

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
1: আরে ভাই, অনেক ট্রাই করতে করতে অবশেষে লেগে গেল,
0: অবশেষে মানে পুরোটা শেষেই লেগে গেল, আমাদের
1: কারণ
0: অনুষ্ঠান পুরো শেষের পথে।
1: হয়তো বা আমার টেলিফোনিক লাইন কোনো গন্ডগোল আছে, নতুবা এরকম হয় না।
0: আচ্ছা, হ্যাঁ
1: আর
0: হতে পারে।
1: সুস্মিতা দিয়ে যখন এসছেন তখন অবশ্যই ফোনটা লাগাতে হবে, এরকম একটা কৃচ্ছ সাধনা করতে হয়েছে।
0: বাহ,
1: আর কৃচ্ছ সাধনা করতে করতে হাতের আঙুলগুলো ব্যথায় একেবারে টন টন করছে, তবু হাল ছাড়ছি না, হাল ছাড়ছি না বন্ধু।
0: ঠিক আছে,
1: আবার
0: হাল ছাড়তেও নেই তো, ব্যথাটা
1: ভাইয়ের
0: যাতে একটু
1: সাথে
0: কমাতে
1: কথা
0: পারি,
1: হয়,
0: সে আপনার ব্যথাটা যদি একটু কমাতে পারি, তার জন্য একটা সুন্দর গান পছন্দ করুন তো, চট করে বলে ফেলুন। হ্যাঁ, চট করে বলে ফেলুন।
1: আজকে কি গান, আসলে মানে কি গান যে চুজ করবো বুঝতে পারছি না। যাই হোক, একটা গান দিয়ে দিই। ও গো বাছুরিয়া বাজাও বাঁশি, অনেক দূরে মন যে আমার আকুল হলো তোমার সুরে, এরকম গানটা যদিও ঠিকঠাক হয়নি। গানটা অবশ্যই গেয়েছেন ডক্টর অনুপ ঘোষাল, একটা আধুনিক গান। আর এটা লিখেছেন স্যার অজিত কৃষ্ণ বসু। আর এই গানটা শুনিয়ে দিলে খুব ভাল লাগবে,
0: অবশ্যই
1: আর বিশেষ
0: অবশ্যই
1: করে
0: শোনাবো,
1: সুস্মিতা দি আটটা
0: অবশ্যই।
1: মানেই সত্যি একেবারে চারিদিকে একেবারে কোকিলের কুফুতান, ফুল পাখিরা সব দিকে যেন একটা কি বলবো, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়।
0: বাহ বাহ, এই তো
1: কারণ ফোন
0: বাঁশি
1: করার
0: বাজা
1: আগে
0: শুরু হয়ে গেছে।
1: অজিতবাবু ফোন করে বলছিলেন যে আজকে সুস্মিতা দি এসে গেছেন, আর আমরা মনে মনে আমি মনে মনে করছিলাম যে সুস্মিতা দি এসে যাবেন, আর সত্যি দুয়ে দুয়ে চার হয়ে গেল, তাই
0: সেটাই,
1: না?
0: অনুপ ঘোষালের কণ্ঠে আপনার পছন্দের গান এসে গেছে, বাঁশিও বাজছে, গান
1: আচ্ছা
0: শুনুন।
1: ঠিক আছে, আমি যাদের নিয়ে শুনবো,
0: অবশ্যই,
1: বিশেষ করে প্রেমজিৎ বাবু আছেন, বিশ্বজিৎ পাল মানে আমার ছোট ভাই আছেন, দেবজিৎ দাস আছেন, অম্বালিকা ভট্টাচার্য আমার সহধর্মিনী, সুতপা ভট্টাচার্য, সজল মালাকার, দেবজিৎ দাস, কার্তিক মালাকার। তো ভালো থাকুন দিদি ভাই।
0: ঠিক আছে, আপনিও খুব ভালো থাকুন। গান চলে এসছে আমাদের অনুষ্ঠানের সবশেষ গান, আপনার পছন্দের, শুনুন।
1: নমস্কার,
0: ধন্যবাদ, নমস্কার।

সুরের ভেলা অনুষ্ঠানের সর্বশেষ গানখানি আমাদের অনুপদার পছন্দে শোনালাম অনুপ ঘোষালের কণ্ঠে গানখানি। আর এই গানখানি শুনতে শুনতে আমরা আজকের সুরের ভেলা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, কথা হবে আগামী অনুষ্ঠানে।

এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। যুব অনুষ্ঠান যুববাণী শুনবেন বেলা 12:05। 12:30 রয়েছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:00। 1:05 রয়েছে হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর 1:30। দুপুর 1:40 গজলের অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর 2:00। 2:15 লোকগীতির অনুষ্ঠান। বিকেল 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। এরপরে পুনরায় শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। খড়গৃহস্থের অনুষ্ঠানটি শুনবেন সন্ধে 6:00। রাত 7:00 আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7:35 প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রাত 7:45 এবং রাত 7:55 রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে রাত 8:10। রাত 8:30 রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রাত 9:00 রিলে করে শোনানো হবে। বাংলা আধুনিক গান রাত 9:15। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10:00। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান। রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। সঙ্গে রয়েছে আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি এবং আমাদের অধিবেশনের সমাপ্তি রাত 10:35।

বন্ধুরা, চুল হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে অন্যের কাছে নিজেকে মেলে ধরার একটি মাধ্যম। সুন্দর ও সুস্থ চুল চাইয়ে চাই। তো আজ আসরে শুরুতেই চুল পড়া রোদের জন্য কয়েকটি পরামর্শ দেব, তারপরে চলে আসব আমাদের মূল অনুষ্ঠানে। খাবারে নুন কম খাবেন। এই নুন মাথার ত্বকের কোষে জল জমতে সাহায্য করে। মাথার ত্বকের কোষে যদি জল জমে তাহলে চুলের গোড়া নরম হয়ে যায় ও অধিকাংশ চুল পড়ে যায়। ওজন ও মেদ কমানোর জন্য অনেকে হঠাৎ খাওয়া দাওয়া একেবারে কমিয়ে দেয়, খাওয়া কমানোতে চুল পড়ে। তাই এর জন্য ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া যেতে পারে। চুল ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া দরকার। এছাড়া বেশি পরিমাণে লাল শাক, কচু শাক, আঙুরের রস, আলু, স্যালাড, ডিম ও মুরগির মাংস খেতে পারেন। প্রচুর পরিমাণে ভিটামিন ই সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খেতে পারেন, যেমন নাশপাতি, বাদাম খান নিয়মিতভাবে। 5. অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার, যেমন আইসক্রিম, কেক, নুন, ফাস্টফুড, বাটার, ময়দা, বাজার চকলেট, ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, পশুর চর্বি, চা ও কফি খাওয়া উচিত নয়। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা চুলের পক্ষে খুব ক্ষতিকারক। নতুন চুল গজাতে রোজ রাতে শোয়ার আগে 10-15 মিনিট চুলে তেল ম্যাসেজ করুন। গরম জল, ড্রায়ার বা এমন কিছু ব্যবহার করবেন না যা চুলের জন্য ক্ষতিকারক। জেল, মোজ, হেয়ার ড্রাই চুলের ক্ষতি করে। আবার দীর্ঘ সময় ধরে হেলমেট, টুপি পরে থাকবেন না। চুল টান টান করে বাঁধবেন না, এতে চুল ঝরে পড়ে দ্রুত। ভেজা চুল আঁচড়াবেন না, ভিজে চুল কখনও বাঁধবেন না। আবার তোয়ালে দিয়েও খুব ঘষে চুল মুছলে চুল পড়ে যায়। প্রতিদিন 15-20 গ্লাস জল খাওয়া উচিত, এ ব্যাপারে আমরা সচেতন নই। যারা রোজ দিন ঘরের থেকে বাইরে বেরিয়ে কাজ ও স্কুল করছেন তাদের 2-3 দিন অন্তর শ্যাম্পু করা প্রয়োজন। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু করা উচিত। চুল পড়া বন্ধ করার জন্য বাজারে মিনোক্সিডিল নামের ঔষধ পাওয়া যায়। এই ঔষধটি নারী ও পুরুষ উভয় ব্যবহার করতে পারেন। ধূমপান ত্যাগ করতে হবে, প্রতিদিন একটু করে ব্যায়াম করতে হবে শরীরের ফিটনেস ধরে রাখার জন্য, আর এর ফলে চুলও পুষ্টির থেকে বঞ্চিত হয় না। বন্ধুরা, যে সামান্যটুকু পরামর্শ দেওয়া হলো এতে কিছুটা হলেও সবাই যদি মেনে চলতে পারেন তাহলে উপকৃত হবেন। এই দৃঢ় প্রত্যাশায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের যুব আসর। যুব আসরে আজ আমরা টুসি দেবকে নজরুলসঙ্গীত শোনাতে আমন্ত্রণ করেছি। সঙ্গে তবলা রয়েছে প্রতাপ রঞ্জন নাথ।

প্রতাপ রঞ্জন নাথের তবলা সহযোগিতায় এবং টুসি দেবের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনতে শুনতে আমরা আসরের শেষ প্রান্তে দাঁড়িয়ে। বন্ধুরা, আজ তাহলে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন সাজের কথা নিয়ে আগামী যুব আসরে।

শুনছিলেন যুব অনুষ্ঠান যুববাণী। আশু সঞ্চালনায় নূর আহমেদ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

0: स्टेडियम में ग्रुप एच के मैच में कार्बो वर्डे के खिलाफ खेलेगा। ये मैच भारतीय समय के अनुसार रात 9:30 बजे से खेला जाएगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ আকাশবাণী কৈলাসহর। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। চিত্রমালা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনুন ভো ছবির গান। প্রথম গানখানি শুনুন অভিজিতের কণ্ঠে।

গানখানি শুনলেন উদিত নারায়ণ এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে। শুনছেন হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা, চিত্রমালায় শুনছেন ও ছবির গান। এবারে শিল্পী উদিত নারায়ণ।

চিত্রমালো অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনছিলেন ভো ছবির গান। সবশেষ গানখানি শুনলেন আনন্দ রাজ আনন্দের কণ্ঠে।

0: রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়েনে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশে এলনিনো আবহাওয়ার পরিস্থিতির কারণে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6% বেশি কমেছে। এশিয়ার শেয়ার বাজারগুলিতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বহু দেশের নেতৃবৃন্দ এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এই সমঝোতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলির ভূমিকার প্রশংসা করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে যুদ্ধ অবসানের পথে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মার্জ এই চুক্তিকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই চুক্তির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সব মানুষের স্বতন্ত্র চিন্তাভাবনা এবং অনন্য সৃজনশীল দৃষ্টিভঙ্গি রয়েছে। সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, এই বৈচিত্র্য এই নতুন সম্ভাবনার জন্ম দেয়। শ্রী মোদী আরও বলেন, বিভিন্ন ধারণা সক্ষমতার মেলবন্ধনের মাধ্যমে উদ্ভাবন অগ্রগতি সম্ভব হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিসে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। ব্রাতিস্লাভায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুসনিকা অনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম পরিবেশন করেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে G7 এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বাণিজ্যিক উড়ানের সূচনা হয়েছে। দেশের অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু জানিয়েছেন, দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে ও বিশ্বমানের বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার কাজ করে চলেছে।
1: Had it been 10 years ago, this task of seeing this grand airport here would have been an impossible task. And today, we are starting the first commercial operations from this Noida International Airport. And we have seen this grand airport being inaugurated by our Honorable Prime Minister. That is what makes it even more special, is that not only we are starting the commercial operations, but the first flight that we are going to flag off from here today is going to carry the farmers who have donated land from here to Lucknow.
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ শিলং সফর করবেন। উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শিলংয়ের মাওকাসিয়াংয়ে অবস্থিত লারিতি পারফরমেন্স সেন্টারে উত্তর পূর্ব ভারত পরিকাঠামো শীর্ষ সম্মেলন ও প্রদর্শনী NEI ইনফ্রা 2024 উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা সকলের অনুভূত অন্তর্ভুক্তি অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিষ দত্তের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ।

আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 51 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, শেয়ারবাজার উর্ধ

0: দেশ বাংলা পরিষেবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ভাণ্ডার রয়েছে এবং এলনিনোজনিত কারণে দেশে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এবার মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। খরিফ মৌসুমের জন্য যথেষ্ট পরিমাণ সার ও মজুত রয়েছে বলে অর্থমন্ত্রী জানান। তিনি আরও বলেন, নভেম্বরের শুরু থেকে আসন্ন খরিফ মৌসুমের জন্য সার বিতরণের কাজ শুরু হবে।
1: This year, because of the El Nino, I think preparing for not so good a monsoon. Of course, we have enough buffer stocks since last year we've maintained, so there shouldn't be a food shortage. But for farmers, it will have an impact because this year his income will be stressed out.
0: স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। পরীক্ষার্থীরা NTA-র ওয়েবসাইট www.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের সর্বত্র 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে 17 জুন পর্যন্ত প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, এই শিবিরগুলি থেকে 54টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। 3 দিন 1100 কাছাকাছি এই শিবির বসবে। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ করছে। কেন্দ্রীয় সংস্থার তলবে আজ সকাল 11টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এই মামলার অন্যতম অভিযুক্ত অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলে সূত্রের খবর। তার প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আর্থিক লেনদেনের গরমিলের অভিযোগ নিয়েও ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এদিকে বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে সিআইডি। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, যোগ বর্তমানে সময়ে বিশ্বব্যাপী এক গণ আন্দোলনে পরিণত হয়েছে। পৃথিবীর বহু দেশের লক্ষ লক্ষ মানুষ যোগাভ্যাসকে তাদের জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, এবারের যোগ দিবস ভারতের 210টিরও বেশি দূতাবাসের মাধ্যমে বিশ্বের প্রায় 2500 জায়গায় আয়োজিত হবে। স্বাস্থ্য এবং কল্যাণের এক বিশ্বব্যাপী আন্দোলন হিসেবে ভারতের এই সাংস্কৃতিক ঐতিহ্য সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
2: साथियों, अंतर्राष्ट्रीय योग दिवस 2026 की थीम है योग फॉर हेल्दी एजिंग। यह विषय वर्तमान की सबसे महत्वपूर्ण आवश्यकताओं में से एक को संबोधित करता है। योग आज भारत की सांस्कृतिक विरासत से आगे बढ़कर संपूर्ण विश्व के साझा स्वास्थ्य आंदोलन का स्वरूप ले चुका है।
0: অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে ভক্তদের দানের অর্থ তছরুপের অভিযোগের তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয়েছে। অনুপ্রকাশ অগস্তি নামে এক আইনজীবী ভারতের প্রধান বিচারপতির উদ্দেশ্যে লেখা এক আবেদনে তছরুপের অভিযোগ বিষয়ে এক FIR নথিভুক্ত করা এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে CBI বা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থার এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। এই আবেদনে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার এ বিষয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করলেও এখনও পর্যন্ত কোনো FIR দায়ের করা হয়নি। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ H-এর ম্যাচে আজ স্পেন কাবোভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30। এছাড়া রাত 12:30 সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ G-র ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ H-এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ সুইডেন তিউনিশিয়াকে 5-1 হারিয়ে দিয়েছে। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্বে গতকাল ভারতের ধীরাজ বোমাডেভারা এবং কুমকুম মোহাম্মদ রিকার্ভ মিক্স বিভাগে স্বর্ণপদক জিতেছেন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ও ইয়ে জিন এবং কিম জে দেওককে 5-1 ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় জুটি। এই খেতাব জয়ে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির ধীরাজ বোম্মাডেবারাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, শেয়ার বাজারে ঊর্ধ্বগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
3: সম্প্রচারিত হলো কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ আকাশবাণী কৈলাসহর। এবারে শুরু হচ্ছে গজলের অনুষ্ঠান। আজকের শিল্পী চন্দন দাস।

0: হবেক গো যা হবার তা হবেক আর কালো বিটি ছাড় মন মজেছে গলায় মালা দিবে গলায় মালা দিবে হগ হ যা হবার তা হবেক গো যা হবার তা হবেক আর কালো বিটি ছাড় মন মজেছে গলায় মালা দিবে গো গলায় মালা দিবে।
1: Thank you.

লোকগীতির অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা শুনছিলেন সুভাষ চক্রবর্তীর কণ্ঠে লোকসঙ্গীত, আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

Petara. पिटारा में आज सेहतनामा।

0: वारिस फिल्म का दो गाना था लता मंगेशकर और मनमोहन सिंह की आवाज में वर्मा।
1: এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6টায় ঘর গৃহস্থের আসর, 7টায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7টা বেজে 35 মিনিটে প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টা বেজে 10 মিনিটে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8টা বেজে 30 মিনিটে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9টা বেজে 15 মিনিটে বাংলা আধুনিক গান শুনবেন, 9টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10টা বেজে 10 মিনিটে দেশাত্মবোধক সঙ্গীত, 10টা বেজে 20 মিনিটে ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: নমস্কার দিদি।
1: নমস্কার দিদি,
0: আপনার নামটা কইবা?
1: আমার নাম ঝর্ণারানী গোস্বামী।
0: ঝর্ণারানী গোস্বামী, তো আপনার এখন বর্তমান বয়স কত হইছে?
1: বয়স 66।
0: তো আমার আজকে খুব ভাল লাগে দীক্ষা, যে 66 বছরে আপনি একবারে ছেলেরার মতো সমান তালে মাঠ কাজ কররা, এটা আমরার মহিলারা লিগা অনেক গর্বের বিষয়। আমরা কিন্তু বহুত সবজি খেত, আলু হইন, ভেন্ডি ফারা হইন, সপ্তাহের মধ্যে মহিলারা কিন্তু ফারইন, আলু লু তুলা ইতা করইন, কিন্তু আমরা মহিলারা কিন্তু মাত্তা পারইন না। মাতার সময় কিন্তু তারা কইবা না আমি পারি না। কিন্তু আমার আশ্চর্য খুশি লাগে যে এই বয়সে আপনি আমার সঙ্গে কথা কইতে রাজি হইছেন। আপনি কৈলাসর গেছেননি কোনোদিন?
1: গেছি একবার,
0: গেছেন। আকাশবাণী দেখছেননি? রেডিও সেন্টারটা দেখছেননি?
1: পড়ালেখা তুইলা জানি না।
0: আচ্ছা আচ্ছা,
1: খেয়ালও করছেন।
0: তো আপনি এমনি ছোট মুটো করিয়া কিতা কিতা বর্ষাকালীন সবজি লাগাইছেন?
1: ওই তো ঝিঙ্গা, লাউ, কুমড়, বারোমাইয়া, মরিচ।
0: লাউ যেটা পানি লাউ? পানি লাউ। আচ্ছা আচ্ছা,
1: মিষ্টি লাউও লাগাইছি, বাড়ি বড় লাগাইছি
0: বর্ষার।
1: বর্ষার?
0: আচ্ছা আচ্ছা,
1: এটা ছালে রাখি।
0: আচ্ছা,
1: সাংগারি বান্ধিয়া, সাংগারি বাঁধছি, সাংগারি বান্ধিয়া রয়েছি।
0: তো আজকে আপনার কাছ থেকে শুনবো, আমরা যদি পানি লাউ করি, পানি লাউ করতে গেলে কিরকম ভাবে মাটিরে আমরা তৈরি করবো?
1: প্রথম তো গাঁথা খুঁজলাম, এরপরে দিব গোফর।
0: গাঁথা
1: দিয়া, গোফরটা দিয়া মাটি দিয়ে তিলাইলাম। মাটি আর কয়েকদিন পরে আর কি রইমু, মাটি আর গোফর এখানে গেলি, কয়েকদিন পরে আমরা রইমু। তো
0: আচ্ছা, এই যে গাঁথাটা করবা, গাঁথাটার গভীরতা কতটুকু?
1: না না, বেশি নাই, ধরো আধা।
0: আর এমনে ইয়টা ফাঁস কতখান হইব?
1: ফাঁস ধরো এক হাত দিলাম।
0: আচ্ছা আচ্ছা,
1: ঠিলা বাড়ি তো বেশি গভীর করা লাগে না।
0: আচ্ছা, এর বাদে এটার মাঝে গোবর দিলাম?
1: দিয়া এরপর তো মাটি লইলাম, ধরো 7-10 দিন গেল, মাটি আর গোবর তো মিশে গেল, সে খুঁড়িয়া আরো তো বিস্তার উঠলাম।
0: আচ্ছা, তো বীজ যে পানি লাউয়ের ক্ষেত্রে আপনার গরুর নি বীজ না কিনা বীজ?
1: উখিনিয়াও আনি, আর এক সময় গরুর থাকে,
0: গরুর থাকে। আচ্ছা, গরু আমরা মহিলারা সেমনে গরু আমরা বীজ রাখতাম পারি, এটা কোন চাই দেখি?
1: ওই তো লাউটা ফাঁকি গেল গিয়া, বুঝছো না, একটা লাউ ধরো পানি লাউ রাখি দিলাই, এটা ফাঁকি দিব, ফাঁকার বাজে তেমনি বুঝবাই। এরপরে লাউটারে তো গাছ মরি গেল গি, যখন তখন লাউটা ফাটলি বাই বীজটা, গাছ মরার পরে গুপুরা খুঁজতে গেল কি, তুমি মুখ কাটি লিবা।
0: আচ্ছা,
1: মুকলা কাটি লিলা, খাটিয়া গোফর বাড়ি তৈরি আঁকবাই, গোফর বাড়ি
0: খালি মুখো
1: মুখো মুখো বাড়ি রাখি দিলে আগলেও সোশিয়াল আমি যাইব।
0: আচ্ছা,

0: সেদিন বিষটা ভালো হয়েছিল, এসে এই বিষ বার করিয়া ধরে এক সপ্তাহ পরে বিষ বার করিয়া ব্যবহার করিয়া দই আরো দিয়া শুকাইয়া আর খাসর বুঝা মতো হইলে বালা বিষটা থাকে।
1: আচ্ছা, মানে হলুদ মুখা যখন হয়েছিল লাউটা গোবর মুখ কাটিয়া যেদিন নামাইম ওদিনও করা যাইব,
0: ওইটা করা যাইব পাকনা উঠে লত মরিয়ালে গাছটা কাটি লিবে।
1: আচ্ছা,
0: লাউটা কাটি লিবে আর কি, গাছটা বিষটা পুক্ত হয়ে গেছে।
1: আচ্ছা,
0: আর তো গোবর গোলা কাটিয়া গোবর তো ঢুকাই দিলাইলা, এক সপ্তাহ বাদে দেখবা সব লাউতে রনমিটা পচি গেল আর লাউরে বিচিরে লইয়া আর বালাটিকে দইয়া শুকাইয়া খাসর বুয়া মরা করিলা, আর ওরও আর দিনও রইলাই তুমি আবার বর্ষার দিনও রইলাই।
1: এটা মানে লাউটা ধরতে ধরতেও আশ্বিন কার্তিকে গিয়া ধরবো,
0: এটা তুমি রইতে হইব অগ্রহণ মাসও।
1: আর কখন যেটা রুইছেন যেটা এটা ফলন কবে দিব?
0: কখন কখন আর রুইছি না, ও আগরটাও রই খালি।
1: আচ্ছা,
0: অগ্রহণ মাসও রইলাম আর কখন পর্যন্ত লাউ ধরে?
1: কখনো ধরে
0: ধরে ধরে আমার মেয়ের বাড়িতে কখনো ধরে লাউ।
1: এটা যে লাউ যে ধরে তো গাছের যত্ন করা লাগে,
0: যত্ন সার দিবা এরপরে গাছ টাছ বাঁচিয়া দিবা ধরব, জলও দেওয়া লাগে, ফানিলে জল চাই বেশি।
1: আচ্ছা,
0: জল যত দিবা তো লাউ ধরবো বেশি।
1: অগ্রায়ণে লাগাইছেন ধরুন, অগ্রায়ণ ওইটা গত বারের অগ্রায়ণ না নি, অগ্রায়ণ গিয়া ফোস গেল মাঘ গেল, তা তো দুই মাস থেকে আবার ধরা আরম্ভ করে,
0: আবার নতুন ডাল ভালো দিব আবার ধরবো।
1: ও কোথায় কইরাম
0: যত করলে ফল হইব,
1: ও গাছ দিয়ে এখনো চলে?
0: তো খাইলে আমার মাইয়া কইছে তো ফানি লাউ ধরছে মা বলে, এটা কোন দিনের বে বলে অগ্রায়ণ মাসর বলে, এখন বলে এখনো ধরে যত্ন রূপে সব মানুষ বয়স্ক মানুষরা দেখছো না, যত্ন করলে মাসি আরো পাঁচ বছর বলন বাঁচে, আর যত্ন করো না ঔষধ খাবারও না এক বছর বাঁচে না।
1: এটা ঠিক কথা,
0: এই মুহূর্তে ও যে শাক সবজি লাগান এইভাবে যত্ন করা লাগে।
1: ওই যে মরিচর কথা যে কইছেন আপনি, মরিচটা কি আমরা বারো মাসি নি?
0: আমার এক না আমার বারো মাসি, এটা বাড়িতে লই আর একটা আছে ছয় মাসি,
1: এটা জমিনো,
0: এটা জমিনো।
1: আচ্ছা, এই মরিচ যে আপনি রুইন যে এটার লিগে জমি কিরকম ভাবে, এটা তো ট্রাক্টর পাওয়ার ট্রাক্টর না দিলে হইতো না, ট্রাক্টর দিয়া
0: না আমরা বাড়িতে এটা লাগাইছি ও দেখুন না, এটা ট্রাক্টর লাগে না, আমি তো গাছ তো দিয়ে আর গোবর তো যা আর তো ফসাইয়া আর সেরা করিলেন, আগে সেরা করলেন, সেরাটা যত বারো মাসেটা সেরা ফুকতে হইব তখন গাছটা মরে না আর যত নরম থাকে এতে মরি যাইয়া।
1: তো কতদিনের সারারে আপনি সরাইয়া লাগাইবা?
0: আমি তিন চার মাসের, তিন চার মাসের সেরার হইলে কি পচে না মরে না কিবা নষ্ট হইতো না, যত এক মাস পরেও রোয়া যায় ওই যে নষ্ট হই যায়।
1: আচ্ছা, তো ওখান যে সারা হইয়াও তো লাইন দেখলাম আমি, লাইনে বাঁকা
0: ইটা লাগাইছি আর ওদের গোবর ছিটা দিছি মাসের, ও তো ছাগলে খাইলে গরুয়ে খাইলে তো গোবর ছিটা দিলে আর গরু ছাগলে খায় না।
1: এটা তো আমার মনে হয় ফুকায় ধরত
0: না, গোবর
1: এই বুদ্ধিটা তো মানে বহুত বালা, জমিরও উপকার হইল,
0: ঔষধও লাগে না,
1: ঔষধও লাগে না, ফুকেও ধরেন না, আবার গরু ছাগলও খাইল না,
0: খাইল না,
1: খাইল না। তো এটার সারাটার দুই মাস বয়স, তিন মাসে নিয়ে লাগাই দিছেন, তো একটার থেকে আরেকটার দূরত্ব কতটুক দিছেন?
0: কতটুক দিছি
1: এক বিঘ হইব
0: না, দুই হাত দূর দূর দিছি নাকি, দুই তিন হাত এর মাঝে হচ্ছে বড় এক মরিচ গাছ, এতে আমি কুটি গাড়ি গাড়ি দিয়া কুটির মাঝে মরিচ গাছ বান্ধাম হইব না, তো উচাই যাব
1: ভাঙ্গি
0: আছে।
1: এটা তো বারো মাসি মরিচ, বারো মাসি এটা কিতা ওই যে খালা মুখা যে ওটা নিনা সবুজ মুখাটাও,
0: একটা আছে খালা মুখা উপরে দি
1: উপরে দিয়া
0: আর একটা আছে সাদা সাতলা খান, এটা খুব জাল, আর একটা আছে খালা খালা দানু মরিচ হয়ে যায়, এটাও আছে,
1: তিনোটা মিলানি,
0: তিনোটা আমার বাড়িতে আছে হারি রই আর
1: ওই কথাই, মানে তিনোটাও তিনোটাও আছে
0: বসে বাড়ি আর এখন কত কিনিয়া খাইতে আর ফুলা মানে উড়ে যদি

0: pila nai mono kori boyosh hoile gitai ro oldi okini na oldi khetor nijer kori adao kori buchin jani
1: te eta to eta ei je apne je korra jagatare to apne onabadi rakrana abador tar pore kinna je khaile apnar poisha khoros hoilo ne apnar jaga ruise olpho lagaira shrom dira binimoye apne kita korra apne to goroi ta khaunta বিনা পয়সায় খুঁজতে গেলে ফারা বা একসময় অভাব হইলে গ্রামের আপনি গাছ তুললা লগা লগা আন্যা দিতা ফেললা কিন্তু এটা তো না লাগাইলে আপনার সম্ভব হইল না বাজারের দিকে চাইয়া বুইয়া
0: থাকা বাজার থেকে আইলে খাইতা বাইত রইলে তুমি মানুষে কয় ফর রইলে খায় আর নিজে রইলে চায় না ফর রইলে চায় আর নিজে রইলে খায় ফর বাড়ি গেলে একদিন গেলে দিব দুই দিনের দিন কইব না আগো
1: মরিচের যে বিষটা কিরকম ভাবে রাখবা
0: ওই তো মরিচ বালাটিকে শুকাই দিলাম শুকাইয়া বিচিলি নিলাম
1: আচ্ছা
0: বিচিলি বালাটিকে শুকাইয়া তো খাসর খাসর জিনিসের ভিতরে রাখলে বিষটা বালা
1: বালা থাকে
0: বালা থাকে আর আস্তে শুকাইয়া তুলেও থাকে বালা থাকে তো আমি শুকাইয়া বিচিলিয়া শুকাইলি বুঝছেন জানি আর এরও তো ভিজাই আগের দিন ভিজাইয়া তুললাম দুই দিন ভিজাইলে থাকবো তিন দিনের দিন তুলিয়া আর গাঞ্চার মাঝে গাইট বান্ধিয়া আর তুই রাখলাম
1: আচ্ছা
0: একটা বাড়ি জিনিস দিয়া খেঙাই বসে তো জাগারে খুঁড়িয়া আর সেটাইলেন সেটাইলে গাছ
1: সারা হয়ে গেল
0: সারা হয়ে গেল আমার
1: এরবার দিনিয়া তুলিয়া লাগাই
0: এরবার দিনিয়া তুলিয়া লাগাই
1: আচ্ছা এই যে মরিচ গাছ এমনিতে তো আচ্ছা আপনি তো ওই গোবর জল দিন গতিকে এইটার মধ্যে ফুকে ধরেন না কিন্তু মরিচ গাছ তো রূপ ফুকার আক্রমণ হয় একটু কিরম কিরকম হয় একটু হইবানি
0: ওই তো কুকুরিও যে বুগিয়া কুকুরিও আর পরে আমরা আর একটা আগতে তো আগর খালি মানুষ আমরা আর একটা পদ্ধতি জানি
1: আচ্ছা
0: ওই যে শীতল বাজার থেকে আনো নানি শীতল তো ধরলে আপনার জল থাকে নানি ও জলটা গাছে সেটাই লিলে ও যায় গিয়ে আর তো দেখি কুকুরে কুকুরে হয়েছে আমরা তো চুলার যে ছালি ছালিরে ছাই নিয়া আর সেটাই লইলে সব ফুকা যায়
1: তো শীতলের জলে ফুকা যায় গিয়া
0: না কুকুরিটা যে
1: আমার দোয়া জলটাও গেল আর আমার পাতাও বালা হয়ে গেল
0: বালা হইলো আর নজর উজর লাগতো না
1: এটা তো অনেক বালা আচ্ছা একটা গাছ টিকা বারো মাসই যেহেতু আর এটা তো চলবো আপনি কইছেন বহুত দিন একটা গাছ থেকে কিরকম পরিমাণ মরিচ ধরতে পারে
0: একটা গাছে আড়াইশো তো ধরবো
1: ধরবই
0: ধরবো গাছ গাছের বরে গাছ ভাঙি যায় তো ফলের বরে মরিচের বরে গাছ
2: ভাঙে
0: সাদা মরিচটা এটা বেশি ধরে ফুলের লাখান সাদা দেখছো না
1: ভাঙি
0: যায় আর খালাটা হইলো বড় বড় বুঝছো নানি মাসে আরেক কথা কই এই খালা মরিচটা খানি কিলা জানো নি বড় বড় খালা
1: মরিচ
0: বড় তো তুমি বড় বড় তা নিলাই বাড়িত খিনাতন যে খালি জিরা আছিল নি খালি জিরা রে বাজি ভাই
1: আচ্ছা
0: বাজার ও তো বেলের দিয়া ওলা খাটি নিলাম ফেট খাটার তার বিচিটা বার করে দিলাম বার করার পরে ও যে খালি জিরাটা ঢুকাই দিলাম মরিচের ভিতরে আর সে ওই যে পিটালি দি গুড়ি দি হইলে বালা হয় গুড়ি দি মাখাইয়া আর তেল ভাজা করিয়া ডালির মাঝে খাইয়া দেখবো খুব স্বাদ
1: আচ্ছা এইখানে তো আমরা এই পয়লা শুনলাম যে মরিচ যদি গড় ওই রকম হয় তো এটারও কিরকম ভাবে খাওয়ান যায়
0: খাওয়ানটা খুব একদিন খাইলে কইবা আরেকদিন খাইতা জাল হইলে লাগতো না এটা মানুষ তো আর বিশির মাঝে তো জাল বিশিটা খুলিয়া লাগলাম
1: ফালাই
0: জাল খুলতে লাগতো
1: একদম আচ্ছা আগে একটা মরিচ পাওয়া যাইত গুল গুল মুখা একটু গিগি গন্ধ করত
0: গি মরিচ ওটা নাই গো মাসে
1: ও বিষটা এখন বড় দুর্মূল্য হয়ে গেছে এখান পাওয়াও যায় না
0: গুলো গুলো উপরে দিত
1: জুটা জুটার মতো থাকতো বাক্কা বাক্কা এটা ইয়ে করা যায় তো আপনার এইখানে বাড়ির মধ্যে সবজি বাজারের মধ্যে সবজি করার মধ্যে মরিচ করলা লাউ করলা মিঠা লাউ করলা
0: মিঠা লাউ এরপরে কইসা করি সব আছে দিদি মাসে দেখ কিন্তু অতটুকু ওইতে

0: তো না, বান্দরে এক কাটা দিলে,
1: আমরা বান্দরে
2: এদিকে
0: বান্দরে
2: এদিকে বান্দরের বড় উপদ্রব।
0: এটা আমরা যে অবস্থায় আছি বুঝছেন জানি, এটা দৌড়ে গিয়ে বড় তুলে বান্দরে বেটিদেরও তো জোড়ায় না, বাতান দিয়া দরজা লাগাইয়া তো লাগে না, বাতর বাতাই দিয়া ছাড়া। আর এটা বেরিলায়
2: একটারে কুদানি দিলে হাজারটাই ভরে,
0: কেক কইলে দশটাই জয়, তুমি মরতাই নি
2: না,
0: একটা দুধ সিরিলাই ইঞ্জেকশন দিতা কত টাকা, আমরা কই বাত খাই লাগবো আর কিতা কম আর নেগি তো তার নিল।
2: ওই লাউ মানে ফল সবজির মধ্যে বিশেষ করা যায় না, কারণ হচ্ছে বান্দরের জন্য
0: আগে আসিল না বান্দর না, ওখান বান্দরে খুব উপদ্রব আই যাইছিল না, খুব বুগার তো বেতাল।
2: আপনি যে মহিলা হইয়া এই যে সবজিটাইন করেন, এটার মানসিক বল আপনি কৈতিকা পাইন? আমরা যেমন একটা ইচ্ছা শক্তির দরকার আছে, তো আপনার বয়সে মানুষ কি তা করে খালি আরাম করবো বুয়া বুয়া, সবজি একটু বানাইলে বানাইয়া দিল।
0: না বলতে লাগবে আমি কাম করি, ওই যে দুই বউ দেখছো তার বয়স সম, তো আমি সমান তালে কাম করি বুঝছি,
2: ওই কথাই
0: ওই যে ফুলাই নামি আলাদা করে দিছি বুঝছো না, নেই
2: না আমি কোনটা কইছি, এই বয়সের মানুষে খুব আমি কোন রকম সবজি খাইটা দেই আর খাইলে খাইলে
0: সবার মতো আমি নাই, তো নিলে আমি নাই, আমার ফুড়ি কিতা আর বউ কিতা, ও ফুড়িয়েও আমার বউয়ে মুখ বানি দিত না, ফুড়িয়ে ফুললে নাই তো
2: একদম,
0: হ্যাঁ তখন আমার ফুড়িয়ে দোষ করছে না, নি ফুড়িয়ে দোষী কেন মেসো টাইম কইতাম নাই, এগুলো আমার ফুড়ি আর এগু আর বেটির ফুড়ি আনছি, সেগুর একটু করলে তিনটুকু আমি কইতাম ফোনে, আর এটা মানুষের কইও লাভ কিতাম
2: না,
0: এটা কইলে একটা দুর্বলতা নিজের হয়ে যায়।
2: এই যে আপনার যে ঘরে যত সবজি লাগাইন সব আপনার ঘরের বীজ থেকে ওই
0: ঘরের বীজ থেকে, আমার আমার কিনা কিনি নাই, নালি শাক লাগাইছি, বউ ফাগলি লাগাইছি,
2: বউ ফাগলি কিতা
0: আর জাত নালি শাক এগুলার মাছ ফলন তো খাইব,
2: ওইটা মরতো
0: না না খালি ডাল দিব আর ওই তো কাঠল বেশি দিয়া, আর ওই তো নালি শাক রসুন দিয়া, রসুন দিয়া খাবনি।
2: তো এই যে নালি শাকটা এটা তো বহুত দিন পর্যন্ত চলবো,
0: এটা বেশি চলতো না, দুই তিন মাস পরে তো নালি শাকটা শেষ, বৌফাগলি অগ্রার মাস
2: ও কোথায় কইরাম, বৌফাগলি যেটা ওটাও তো নালি,
0: ওটাও নালি, এটা বড় বড় গাছ,
2: এটা মানে তিতা নাই
0: না বেদিতা না,
2: আচ্ছা
0: এটা তো বেদিনে পাই যায়, সবজির কিছু নিদান থাকে
2: থাকে থাকে, আমি তো বাজারও এরকম মানে বেদিনে দেখি, দেখলে কিতা করি আমি কইতাম মনে এখন নতুন ফলাইন মানুষে, তাহলে তো বুধ ওটা ও
0: ওটা ওটা
2: ও গাছের সবজি
0: ইটা দিয়ে শুকু তো খাওয়া যায়,
2: আচ্ছা
0: আলু দিয়া
2: গিট্ট
0: বজার জুলোর ভাতা দিয়া গিট্ট দিয়া খাইনি, ওলাও খাওয়া যায়।
2: তো মাসি ঠাকুরের কাছে কই তুমি এরকম সুস্থ থাকো, আরেকবার আইয়া যাতে তোমার কাছে আমি কথা শুনতাম পারি, তোমারে অনেক অনেক ধন্যবাদ।
3: আগামী 17 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং 2-1 জায়গায় হালকা তাকিয়া মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 32-33 ডিগ্রি এবং 23-24 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 55% থাকতে পারে। এই সময়ে সবজির জমিতে জল যাতে না দাঁড়ায় এই ব্যবস্থা আমরা কর্তব্য, বৃষ্টিপাত হইছে জল দাঁড়াইয়া থাকার সম্ভাবনা অনেক বেশি। মাটির অতিরিক্ত তস শিকড়ের পুষ্টি এবং জল শোষণের ক্ষমতা কমাই দেয়। পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করতে হইব, স্যাঁতস্যাঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে, আগাছার সমস্যা দূর করার লাগিয়া আপাতত হাত দিয়া অথবা উইডার ব্যবহার করিয়া আগাছা পরিষ্কার করিয়া দিন। বজ্রপাত গবাদি পশু এবং মানুষের অনেক অসুবিধার সম্মুখীন করতে পারে, বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়াইয়া চলেন। কাটা ফসল খোলা বা অনাবৃত জমি না রাখার লাগিয়া অনুরোধ করা ওর। নিচু এলাকায় ধান ক্ষেত এবং সবজির নার্সারিতে

জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতেইব। সদ্য রোপণ করা ফলের বাগান থাকিয়া অতিরিক্ত জল সরাইয়া দিতে লাগব। কলা এবং পেঁপে গাছের জন্য বাঁশের শক্ত খুঁটি বা ঠেসের ব্যবস্থা করতেইব। একবারে বেশি পরিমাণে সার প্রয়োগ না করিয়া বৃষ্টির সাথে সামঞ্জস্য রাখিয়া কয়েকটা ধাপে ধাপে সার প্রয়োগ করুন। গবাদি পশুরে শুকনা এবং পর্যাপ্ত বাতাস চলাচলে সুবিধাযুক্ত ঘরে নিরাপদে রাখুন। খোলা মাঠে অথবা উঁচু এবং বিচ্ছিন্ন কোনো গাছের নিচে গবাদি পশুরে বান্ধিয়া রাখা চোরানোর থাকিয়া বিরত থাকুন, কারণ এই সমস্ত স্থানে বজ্রপাতের ঝুঁকি অনেক বেশি। লাউ, কুমড়া, টমেটো, বেগুন গাছে যদি ফল থাকিয়া থাকে বা এই সমস্ত গাছ কিন্তু ভাঙিয়া পড়ার অনেকটাই সম্ভাবনা দমকা হওয়ায় এর লাগিয়া আপনারা বাঁশের খুঁটি বা ঠেসের ব্যবস্থা করিয়া দিবা। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা থাকিয়া নিরাপদ এবং আবদ্ধ কোনো স্থানে আশ্রয় নিবা। ধান লাগানির কাজ শেষ হয়ে গেলে গিয়া কিছু কিছু জায়গায় আমরা দেখি আর পাশ কাটি বাইরনির যদি অবস্থায় থাকে তাইলে খেতে দুই তাকিয়া তিন সেন্টিমিটার জল ধরিয়া রাখার ব্যবস্থা করতেইব। চারার বয়স 30 দিনের বেশি হয়ে গেলে গিয়া দুই তাকিয়া 5 সেন্টিমিটার মতো জল ধরিয়া রাখার ব্যবস্থা করতেইব। জমিন নালা পরিষ্কার রাখতেইব, বৃষ্টির জল সহজেই যাতে বাইরিয়া যায় গিয়া। জমির অধিক তসের ফলে কন্দপচা রোগের যথেষ্ট সম্ভাবনা। এই রোগ নিয়ন্ত্রণে বৃষ্টির পরপরই জমিতে ম্যাংকোজেব 75% WP 2 গ্রাম অথবা মেটালাক্সিল 8% WP বা ম্যাংকোজেব 64% WP এই দুইটার মিশ্রণ, অর্থাৎ মেটালাক্সিল এবং ম্যাংকোজেবের মিশ্রণ আপনারা 1 গ্রাম প্রতি লিটার জলে 10-15 দিন ব্যবধানে স্প্রে করতে পারেন। পরজীবীর আক্রমণ থাকিয়া বাছুরের রক্ষার লাগিয়া আপনারা ওজন পিছু 4 মিলিলিটার পেপারাজাইন প্রথমে আপনারা দিবা, তারপরে 15 দিন অন্তর, তারপরে প্রতি মাসে একবার করিয়া 3 বছর বয়স পর্যন্ত আপনারা একবার একবার করিয়া এটারে দিতে পারেন। তবে এই সমস্ত প্রয়োগের ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের দাদাবাবু তারার সঙ্গে পরামর্শ মানিয়া চলবা। সপ্তাহিয়া বড় ব্যাপার হইল কৃষিক্ষেত্রে ওষুধ বিষুদ ছড়ানির আগে আপনারা জৈব পদ্ধতি অবলম্বন করুন। জৈব পদ্ধতি অবলম্বন করার কথা কিন্তু বারে বারে খাওয়াওয়ার। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের দাদাবাবু বা কৃষি বিজ্ঞান কেন্দ্রের দাদাবাবু দিদিমণি তারা কিন্তু এই সমস্ত বিষয়ে আমরা সুপরামর্শ দিলা। আশা করি রেডিওর অনুষ্ঠান শুনিয়ে আপনারা অনেকে এটা প্রয়োগ করা। আপনার বাড়িতে গরু থাকলে গরুর চেনা সঠিক পরিমাণ জলে মিশাইয়াও কিন্তু আপনি স্প্রে করতে পারেন। মাঞ্জিরা রোগের আক্রমণ প্রতিরোধে আপনার কাছ থেকে আমরা শিখছি কাঁচা গোবর, সদ্য গরম গোবর জলের সঙ্গে মিশাইয়া আপনারা দিন মাঞ্জিরা ফুক যাইব গিয়া। জৈব ওষুধ ঘন ঘন প্রয়োগ করতেইব, কারণ অনেক সময় বৃষ্টিপাতের ফলে সেই ওষুধ দিয়া যায় গিয়া। কিন্তু এটা আপনার নালাতে বা পুকুরে গিয়া যদি পড়ে মাছের কোনো ক্ষতি হইত না। যদি বা আপনি রাসায়নিক বিষ প্রয়োগ করুন তবে কিন্তু সেই ওষুধ বৃষ্টির জলে ধুইয়া ফললে পরে এটার মধ্যে মারাত্মক ক্ষতির আশঙ্কা, যার কারণে বর্তমান সময়ে কিন্তু আমরা প্রাকৃতিক মাছ পাইয়ান না। এই দিকটা আপনারা একটু ভালোভাবে চিন্তা করিয়া দেখবা।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি। আর আসরে আজ আমরা আমন্ত্রণ জানাইছি একজন দিদিমণিরে। দিদিমণি নমস্কার।
1: নমস্কার।
0: তো আপনার

0: আলহামদুলিল্লাহ।
1: আচ্ছা, আমি ডক্টর জয়শ্রী দত্ত, আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র উত্তর ত্রিপুরার কৃষি সম্প্রসারণ বিভাগে কৃষি বিশেষজ্ঞ। তো
0: আজকে আলোচনা করতে
1: আজকে মূলত আমি মানে এখন তো জৈব সারের প্রয়োগটা ভারত সরকার জোর দিচ্ছে, আমি ভার্মি কম্পোস্ট কিভাবে জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে সেটার উপরে আলোচনা করব।
0: আচ্ছা, খুব মূল্যবান আলোচনা করুক।
1: তো ভার্মি কম্পোস্টটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে কেঁচো সার, ঠিক আছে? তো কেঁচো সার

0: বা মাটির যে ক্ষমতা, হ্যাঁ, মাটির যে ধারণ ক্ষমতা, মানে বিভিন্ন উপাদান, যেরকম আপনার কি বলবো, মাটির যে প্রয়োজনীয় উপাদান, অনুখাদ্য, ওই অনুখাদ্যগুলো কিন্তু কেঁচো সার অনেকটাই বৃদ্ধি করে। তো কেঁচো সার আমরা কিভাবে বানাবো? কেঁচো সার প্রধানত আমরা গোবর থেকেই তৈরি করি। কেঁচো সার তৈরির জন্য আমাদের বাড়িতে যে কোনো কিছুতে, যেরকম ধরুন আমরা প্লাস্টিকের চৌবাচ্চা বা মাছের কার্টুন, ওইগুলোতেই ছোট ছোট জায়গায় আমরা প্রথমে শুরু করতে পারি। তো কি কি উপাদান লাগবে? গোবর লাগবে, এখানে আমরা যে কলা গাছ বাড়ি ঘরে এখন কৃষকদের অ্যাভেলেবেল, কলা গাছ কেটে ওইগুলোকেও আমরা দিতে পারি, বা আমাদের যে রান্নাঘরের সবজি কাটার পর যে খোসা বা অপশিষ্টাংশ থাকে, ওইগুলো আমরা সার বানাতে পারি। তো প্রথম কথা হচ্ছে গিয়ে ওই চৌবাচ্চার মধ্যে আমরা প্রথমে নিচে একটা লেয়ার আমরা বালুর 1 ইঞ্চি আস্তরণ দিতে পারি। এটা আমরা HDPE ভার্মি বেড আছে ওইগুলোতেও করতে পারি, বা যাদের বাড়িতে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতেও করতে পারি, বা যারা প্রথমে শুরু করবে প্রথম থেকে তখন ফলের বা মাছের কার্টুন আছে ওইগুলোতেও করা যেতে পারে। তো বালুর লেয়ার দিয়ে তারপর ওইখানে এক লেয়ার আমরা কলা গাছ আছে ওইগুলোকে কেটে দিয়ে দিতে পারি। তারপরে এক লেয়ার আমরা গোবর দেব, গোবর দিয়ে তারপরে আবার আবার এক লেয়ার আমরা অন্য পাতা লতা ওইগুলোও দিতে পারি, বিভিন্ন শাকসবজির খোসা বা আমাদের যে কৃষকদের জমিতে ফসল তোলার পর যে থাকে, হ্যাঁ, ওগুলো খড় না, মানে সবজির ক্ষেতে আর কি, যেটা পাতা বা গাছের যে অবশিষ্টাংশ থাকে ওইগুলো দিতে পারি। কিন্তু দেখতে হবে যাতে কোনো প্রকার প্লাস্টিক, বাড়ির প্লাস্টিক জাতীয় আবর্জনা যাতে ওই না থাকে।
1: আর এমনে নিয়ে যদি গাঁথাত ফালাই দিই বা বক্সও এমনে ফালাই দিলাম, সবজি বা ফল ফালাই দিলাম, ও গোবর ফালাই দিলাম,
0: ওইটাও হবে, এটাও একটা সার হবে, হ্যাঁ, এটাও সার হবে। কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট যে সারটা, ওটা হচ্ছে গিয়ে কেঁচো সার। ওটা কি করে, কেঁচো সারের মূলত ওইটার সাথে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে কি, কেঁচো সার যখন ওই যে গোবরগুলো ওইগুলোকে খেয়ে নেবে, খেয়ে তারপরে মল হিসেবে যেটা বের করবে ওটা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার হিসেবে পরিণত হবে। এতে যেমন মানে নাইট্রোজেনের পরিমাণ ভালো থাকে, হ্যাঁ, মাটির উর্বরতা বৃদ্ধি পায়, মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, পাশাপাশি আমাদের দেখা যাবে যে গোবর, যেহেতু আমাদের কৃষকদের বাড়িতে প্রত্যেকেরই গরু আছে, হ্যাঁ, তাছাড়া আমাদের সবুজ যে শাকসবজি ওগুলোরও কোনো অভাব থাকে না, পাতালতা, তো ওইগুলোর আমাদের দেখা যাচ্ছে যে ওইগুলো আমরা সার হিসেবে প্রয়োগ করলে আমাদের মানে রাসায়নিক সারের খরচ অনেকটাই কমে যাবে, অনেকটাই কমে যাবে, পাশাপাশি আমরা গোবরটাকেও ইউজ করতে পারবো। এবং বাজারে কেঁচো সারের ভালো মূল্য রয়েছে, হ্যাঁ, কেঁচো সার কিন্তু মানে আমরা যদি প্যাকেট করে বিক্রি করি কেজিতে 15-20 টাকা করেও খোলা পাওয়া যায়। আমরা দেখা যায় স্পেশালি টাউনে বা শহরে যারা ছাদ বাগান করে ওরা কিন্তু বাজার থেকে কেঁচো সার কিনে নিয়ে আসে। তো কেঁচো সারটা বানালে কি হবে, আমরা কিন্তু একটা স্পেশালি যদি এরকম মহিলাদের ক্ষেত্রে আমি বলবো, ভার্মি কম্পোস্টের যদি বাড়িতে একটা ট্যাঙ্কি থাকে, পুরুষদের যেরকম জমিতে এটা প্রয়োগ করতে পারবে, পাশাপাশি এটা বিক্রি করে কিন্তু একটা অর্থ উপার্জনের সুযোগ থেকে থাকে এখানে, যেটার খরচটা খুবই কম বলতে গেলে। তো কেঁচো সার মানে তৈরি হতে লেয়ার দেওয়ার পর তারপরে কি করতে হবে, আমাদের মানে জল স্প্রে করতে হবে কিন্তু, যাতে ভেতরটা ভিজা থাকে, হ্যাঁ, ভিজা থাকলে কি হবে মানে কেঁচোগুলো জীবিত থাকবে। তো কেঁচো সার তৈরি হতে হতে প্রায় আপনার মানে যদি বড় ট্যাঙ্কি হয়ে থাকে প্রায় 60 দিনের মতো লেগে যায় একবার ভেতরে ডিকম্পোজ হতে, হ্যাঁ। তো 60 দিন পরে আমরা এটাকে তুলে নিয়ে ছাকনি দিয়ে ছাকতে হবে, ছাকনি বলতে বড় লোহার যে বড় ছিদ্র করা যে ছাকনি থাকে ওগুলো দিয়ে ছেকে কেঁচো গুলোকে আলাদা চালনি কেন দরকার, কারণ ওই যে কেঁচো গুলোকে সার থেকে আলাদা করতে হবে। আবার কেঁচো গুলো যখন মানে ভিতর আমরা সারের মধ্যে সারের বাক্সে দেব, এগুলো কিন্তু বংশবৃদ্ধি করবে, ঠিক আছে। তো বংশবৃদ্ধি করার পর তখন আমরা এইগুলোকে যখন চালনি দিয়ে আলাদা করে নেব, তখন ওই কেঁচো গুলো আবার আরেকটা ট্যাঙ্কিতে আমরা ফেলতে পারবো, যেখানে আমরা আবার গোবর লতা পাতা জমাবো, তখন অটোমেটিক, এটা অ্যাকচুয়ালি সাবসিকুয়েন্টলি হতে থাকবে, হ্যাঁ, জায়গায় সার হবে, তারপর কেঁচো আরেক জায়গায় আমরা আবর্জনা জমাতে থাকবো, তারপরে এক জায়গায় সার তৈরি হয়ে গেলে কেঁচোটাকে আলাদা করে ওই যেখানে আমরা আবার আবর্জনা জমিয়েছি ওইখানে কেঁচোগুলোকে ছেড়ে দেবো।

0: তো কেঁচো বংশ বৃদ্ধি করে খুব তাড়াতাড়ি। যখন আমরা ট্যাঙ্কি করব প্রথমবার হয়তো একটু সময় লাগবে, কিন্তু এরপরে অনেকটাই সময় কমে যাবে মানে কেঁচো সার তৈরি হতে, কারণ অলরেডি ওরা বংশবৃদ্ধি করে ফেলবে, প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর কেঁচো সারও এখন বাজারে আমরা কৃষকদের যে জমিতে দিই, একটা কেঁচো সার 2 টাকা করে মূল্য। আর কেঁচোর আলাদা একটা জাত প্রজাতি রয়েছে, যেগুলো আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, কৃষকরা ওইখান থেকে এনে টিঙ্কি বানালে ওদের ওইখানে।
1: এটা আমরা যে দেশি জির বা দেশি কেঁচো যে ওটা তো না,
0: না না এটা হ্যাঁ আলাদা আছে, ওইটা একটা প্রজাতি আছে স্পেশালি, ওইটা সারের জন্যই, কেঁচো সারের জন্যই আলাদা একটা কেঁচো রয়েছে। হ্যাঁ, যেটা আমরা বাড়ি ঘরে দেখি ওইটা হয় না, ওইটা যেটা আমরা সার হিসেবে একদম সরু সরু। হ্যাঁ, তো ওই কেঁচোটা পার্টিকুলারলি সারের জন্যই আমরা মানে ইয়ে করে থাকি আর কি,
1: ব্যবহার করি।
0: তো এটার মানে দেখা গেছে যে বিভিন্ন FPO বা সেলফ হেল্প গ্রুপ আমরা অলরেডি এখানে বিভিন্ন জায়গায় দিয়েছি কৃষকদের, তো ওরা কিন্তু সারটা তৈরি করে, মহিলারা ওরা বিক্রি করছে বাজারে, পাশাপাশি এখানে SCG-র থ্রোতে হ্যাঁ কন্ট্রাক্টে বিভিন্ন দোকানে ওরা মানে একসঙ্গে বেশি পরিমাণে বিক্রি করতে পারছে। তো অনেকটাই মানে ইনকামের একটা ভালো সুযোগ রয়েছে এখানে,
1: বিশেষ করে গ্রামের
0: মহিলাদের জন্য কেঁচো সার তৈরি করা।
1: তো এই যে কেঁচো সারটা যে তৈরি হইল, এটার মধ্যে আপনি মানে পুরা ফসলের লিগা একটু লবণ ছিটিয়ে দিলাম, না একটু ইউরিয়া ছিটিয়ে দিলাম?
0: না না না, ইউরিয়া ইউরিয়া দেওয়া যাবে না, এটা এটা টোটালি 100% জৈব সার, এখানে কোনো রাসায়নিক সারই দিতে হবে না পচনের জন্য। অ্যাকচুয়ালি এটা কেঁচোটা নিজে নিজেই মানে মাটিটাকে মানে কি বলবো, জৈব যে উপাদানগুলো আছে গোবরগুলোকে, ওইগুলোকে খেয়ে যেটা মল ত্যাগ করবে ওইটাই সার হিসেবে ব্যবহার হবে। এটা নিজে এটা পচনশীল, দেখেন যেই সমস্ত আমরা সবজি বাদ দেব সেগুলো অবশ্যই পচনশীল হতে হবে। এখানে যেরকম বাঁশের পাতা বা বাঁশের টুকরো হ্যাঁ বা যেরকম লেবু গাছের কাটা ওইগুলো দিলে কিন্তু হবে না, ওইগুলো কিন্তু পচনশীল নয়। তো আমরা ওই সমস্ত লতা পাতা বা গোবরের সাথে দেব যেগুলো পচনশীল। এখানে কলা গাছটা খুবই দরকার, এই কারণে কারণ কলা গাছ কিন্তু কেঁচো খেতে পারে ভালোভাবে, এটাকে খেয়ে এটাকে মল হিসেবে ত্যাগ করতে। কলা গাছে কিন্তু বলে না জিরে ধরেছে কলা গাছের গোড়ায়, কেঁচো কিন্তু কলা গাছটা ভালোভাবে খায়। তো তার জন্য আমরা কলা গাছ কেটে কেটে বা কলা পাতা ওইগুলো ব্যবহার করতে পারবো মানে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের জন্য আর কি।
1: আর এটা সব ক্ষেতে ব্যবহার করা যায়?
0: হ্যাঁ, সবজির জন্য তো খুবই ভালো, সবজির জন্য খুবই ভালো। এবং কি আমরা এটাও মানে প্রমাণ আছে, কৃষকরা চাষ করে দেখেছেন ওরা মানে যেই ক্ষেতে আপনি কেঁচো সার ব্যবহার করবেন সেই ক্ষেতের উৎপাদন রাসায়নিক সার থেকে অনেকটাই বেশি এবং স্বাদও ভালো।
1: আচ্ছা,
0: টেস্টও খুব ভালো।
1: হ্যাঁ,
0: টেস্টও ভালো সবজিটাই। আর যখন আমরা বাজার মূল্য আমরা দেখব যে আমরা নিজেরাই যখন বাজারে যাই যে সমস্ত দেখবেন যে খুব সুন্দর বা ইয়ে, তখন মানে যেরকম বেগুন, তখন চকচকে বেগুন থাকে, বেগুনে পোকা থাকে না, তার মানে ওখানে নিশ্চয়ই আমরা রাসায়নিক সার বা রাসায়নিক ওষুধ ফোরাডন যেটা বেগুনের ছিদ্রকারী পোকা ওইগুলো ব্যবহার করে থাকি। হ্যাঁ, তখনই ওটা ওই রকম চকচক, হয়তো বা ভার্মি কম্পোস্ট করলে সেইটা অতটা হয়তো বা হবে না, কিন্তু যে রাসায়নিক ফ্রি বা রাসায়নিক সার যেটা বা ওষুধটা যেটা থাকবে না সেটা হয়তো বা একটু একটু পোকাতে অ্যাটাক হতে পারে, কিন্তু গুণাগুণ সত্যি ভালো এবং খেতেও স্বাদ। এটাকে রাসায়নিক সার দিয়ে মানে রাসায়নিক সারের যে ফসল এটা কখনোই টেস্টে জৈব সারের ফসলকে টেকা দিতে পারবে না, সত্যি কথা।
1: খুব সুন্দর আলোচনা। তো এই যে সার কানি প্রতি কতটুক ব্যবহার করা?
0: কানি প্রতি এখন দেখুন, কানি প্রতি আপনারা প্রায় এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কতটা উৎপাদন হচ্ছে কৃষকের জমিতে সেটাও অনেকটা ইয়ে করে, প্রায় 10-15 কুইন্টালের মতো ব্যবহার করতে পারবে।
1: আচ্ছা, ধানি খেতে? ধানের ক্ষেতে 10-15 কুইন্টাল আপনি দিয়া মাটির লগে চাষ করে লিতা? আচ্ছা, আর ওই

0: কিছু, যে এই খেতে আগে চুন উন দেওয়াটা এইসব কিছু?
1: চুনটা হচ্ছে কি, মেনলি হচ্ছে গিয়ে মানে চুনটা জমিতে দেওয়া হয়, জমির মানে কি বলবো, অম্লতা ক্ষারত্ব যেটা পিএইচ যেটা বলি আমরা, ওই পিএইচটাকে মেনটেন করার জন্য দেওয়া হয়। হ্যাঁ, অনেক সময় মাটিবাহিত বিভিন্ন রোগ জীবাণু থাকে, হ্যাঁ, সেটা চুন প্রয়োগ করলে পরে যে মাটিবাহিত রোগ জীবাণুগুলো ওগুলো
0: নষ্ট
1: নষ্ট হয়। হ্যাঁ, নষ্ট হয়, তো তার জন্য জমিতে চুন প্রয়োগ করে। যদিও জমিতে চুন বছরে একবার কি দুইবার প্রয়োগ করলে সব সময় লাগে না সেরকম ভাবে, এটা ডিপেন্ড করবে। তার জন্য তো আমাদের সয়েল হেলথ কার্ডের দরকার
0: দরকার এটাই না, মাঝে দিয়ে ও কথাটা হইয়া দিলাম, এখানে অনেক কৃষক ভাই এই মাটি পরীক্ষা করাই না, ও চুন উন দেন না, তারা শুনিয়া যদি দেন আচ্ছা তার আরো ভালো হইব। তবে মাঝে মাঝে কিন্তু এই জিনিসটি করা দরকার, এবং মাটি পরীক্ষা করা নিতে খুবই দরকার,
1: খুবই দরকার একদম। মাটি পরীক্ষার
0: তারার বাপ দাদার আমল তনে অনেক ক্ষেত খোররা, এই ক্ষেতে উর্বরা শক্তি আর কতটুক কিটা আছে বা অম্লত্ব ক্ষারত্ব কিটা আছে না আছে ওটা কিন্তু তারা জানার দরকার আছে। কারণ কৃষক ভাইরার ভবিষ্যৎ প্রজন্মরাও তো হয়তো বা অনেক কাজ করতে পারে।
1: তো মাটির পরীক্ষা করে প্রয়োগ করলে কি হবে, মানে মাটিতে কতটা পরিমাণ কি উপাদান রয়েছে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, জিঙ্ক বা বিভিন্ন অনুখাদ্য, ওইটার উপর ডিপেন্ড করে আপনার মানে রিকমেন্ডেড যেটা থাকবে সয়েল হেলথ কার্ডে সেইভাবে কৃষকরা প্রয়োগ করলে ভালো হবে। তাতে করে কি হবে, কৃষকদের মানে প্রয়োগের পরিমাণটাও ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারবে এবং খরচও সাশ্রয় হবে, অনেক
0: সাশ্রয় হবে, এটাই
1: সাশ্রয় হবে,
0: দুই টাকা সাশ্রয় হইলে তো কৃষক ভাইয়ের লাভ হইল। আচ্ছা,
1: তো ভার্মিকম্পোস্ট সার এখন মানে ভারত সরকার ভার্মিকম্পোস্ট, জৈব সার, হ্যাঁ, তারপরে প্রাকৃতিক সার, ওইগুলোর উপর অনেক বেশি জোর দিয়েছে। কারণ কি, রাসায়নিক সার প্রয়োগ করতে করতে তো আমাদের মানে কি বলবো, মাটির যেরকম স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি আমাদের নিজেদেরও স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, একদম। কারণ আমরা বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছি শুধুমাত্র এই রাসায়নিক খাবার খাদ্যের মানে খাদ্যের মধ্যে রাসায়নিকের পরিমাণ বেশি থাকার কারণে। আগে দেখতেন আমাদের যে ঠাকুরমার ঠাকুর দাদুরা, ওরা কিন্তু রাসায়নিক সার ইউজ করতো না, যার কারণে ওদের মানে স্বাস্থ্য অনেক দিন ভালো থাকতো। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের জেনারেশনে এখন দেখা যাচ্ছে কম বয়সের লোকেদের মধ্যে বিভিন্ন ধরনের রোগ, প্রেশার, সুগার, ওই সমস্ত মানে এগুলো খাওয়ার
0: খাওয়া খাদ্যর থেকে
1: একদম
0: সুজা সুজে খাওয়া খাদ্যর তো নেই আর ওইটা তো, ওটার লেগে কৃষক ভাইরা অহন্তনে না আরো আগতনে সাবধান হওয়া দরকার আছিল, তেও কইমু যে অহন্তনে তোমরা সাবধান হও।
1: তার জন্যই এখন ভারত সরকার উদ্যোগ নিয়েছে ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজারের পাশাপাশি ক্ষেত বাঁচাও অভিযান শুরু হয়েছে এবং পাশাপাশি প্রাকৃতিক খেতিও শুরু হয়ে গেছে। আমরা আমাদের কিন্তু আবার সেই আগের জায়গায় ঘুরে যেতেই হবে, হয়তো সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে সবাইকেই এটা সচেতন হতে হবে সবারই।
0: তবে গ্রামে দিয়ে হাঁটলে দেখা যায় সকল কৃষক ভাই কিন্তু মানে সার ব্যবহার করেন না,
1: না নিজেদের স্পেশালি যারা নিজেদের জমির খাবার খাদ্য নিজেরা ঘরে খায় বাজার থেকে কিনে না, ওরা কিন্তু তখন নিজের যেটা খাবে সেটা কিন্তু ওরা কম প্রয়োগ করেই, জৈব সারের উপর বেশি প্রয়োগ করেই ওরা কিন্তু নিজের ঘরের খাবারটা।
0: ওইটাই ধরুন এক দুইটা গরু আছে, গরুর গোবর খাই লাগাইলা ইয়ের মধ্যে যে বেশ বেশা ফসল করতাম না আমার ঘরে খাওয়ার কিন্তু ইয়ে করে। আর কোন কোন কৃষক দাদারা সেইভাবে কইরাই কররা, তারা কইরা এটা প্রয়োগ না করলে ফসল সল ভালো হয় না। আচ্ছা,
1: তো আমরা এটা ছাড়াও জৈব সার হিসেবে আমরা বিভিন্ন ম্যানিউর, পোলট্রি ম্যানিউর, যেরকম আমাদের বাড়ি ঘরে মুরগি হাঁস মুরগি পালন করে, যে হাঁস মুরগির যে ইয়েটা ম্যানিউরটা ওইটাও কিন্তু আমরা সার হিসেবে জমিতে ইউজ করতে পারি। গোবরটা যেরকম গরু থেকে ঠিক তেমনি পোলট্রি ম্যানিউর যেটা মুরগি থেকে আসে বা হাঁস থেকে আসে, ওই ম্যানিউরটাও কিন্তু আমরা মাটিতে প্রয়োগ করতে পারি, ওইটাও কিন্তু ভালো সারের কাজ হয়।
0: আচ্ছা, কাজ হয় ও যে হইলে ওটা ব্যবহার করতো সবজির মধ্যে কি এখনো গেরানো রান করবো নি ওটা?
1: না না, এটা তো মাটির সাথে মিশে যাবে সবজির মধ্যে, সেটা এটা তো মাটিটাকে উর্বর করবে, মাটির সাথে মিশে মাটির শক্তিটাকে বৃদ্ধি করবে, কিন্তু সবজির মধ্যে সেটা আসবে না।
0: আচ্ছা, তো খেনে হইলাম দিদিমণি, ও যে মাছের ফিশারির মধ্যে ওটা দিন। আর যদি বেশ বেশ মনে হয় দিলাইন ওটা মাছ কোনো সময় বাজার তো নে আনলে ও বিটের গন্ধ দেখা যায়।

0: তো মনে হইলো আমার গিতা ওটা তো
1: না, সবজির ক্ষেত্রে সেরকম হবে না। সবজির ক্ষেত্রে এটা মাটির উর্বরতাটাকে বাড়াবেই, বরং মানে মাটিটাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। তো ভার্মি কম্পোস্ট বলুন, কাঁচা গোবর, কাঁচা গোবরটা, হ্যাঁ আরেকটা জিনিস, ভার্মি কম্পোস্ট যখন আমরা তৈরি করব তখন গোবরটা কিন্তু কাঁচা গোবর দেওয়া যাবে না, ঠিক আছে? কাঁচা গোবরটা কিন্তু কেঁচোটাকে, মানে কাঁচা গোবরের একটা, যেটা আপনি বললেন যে গ্যাস যেটা বা একটা গন্ধ স্ট্রং বা এটার মধ্যে ইয়ে থাকে, ওইটা কেঁচোটাকে মেরে দেবে, যার কারণে আমরা মিনিমাম ধরেন না 15 থেকে 20 দিনের পুরনো গোবর আমরা ওই যে ভার্মি কম্পোস্টের যে ট্যাঙ্কি হবে ওই ট্যাঙ্কির মধ্যে আমরা ব্যবহার করতে হবে। না হলে কি হবে, একদম কাঁচা গোবরের মধ্যে যদি আমরা কেঁচো ছাড়ি তাহলে ওই কেঁচোটা মারা যাওয়ার অনেকটাই চান্স থেকে থাকে, কেঁচোটা টিকবে না। কারণ স্ট্রং একটা হিট থাকে গোবরেরও, কিন্তু একটা হিট থাকে, ঠিক আছে? তো যার কারণে পুরোনো গোবর অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আগে জমিয়ে এটাকে পুরোনো হতে হবে, তারপরে আমরা এটার মধ্যে কেঁচো দিয়ে কেঁচো সার আমরা করতে পারবো আর কি। তো কেঁচো সার শুধুমাত্র মানে কি বলবো, সবজি নয়, ইভেন আমরা যারা ফুলের চাষ করে থাকি বাড়ি ঘরে ছাদ বাগানে, তখন কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে বিশেষ করে যেহেতু অল্প জায়গায় হয় তখন কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করাটা অনেকটাই কি বলবো ক্ষতিকারক বা পাশাপাশি ইয়েও, কারণ যখন অতিরিক্ত পরিমাণ হয়ে যাবে তখন কিন্তু গাছের কিন্তু মানে গাছটা মারাও যেতে পারে। অতিরিক্ত নাইট্রোজেন সার হলে গাছে দেখবেন পাতা জ্বলে গেছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট যদি আপনি বেশিও প্রয়োগ করেন তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু রাসায়নিক সার বেশি প্রয়োগ করলে কিন্তু গাছের পাতার রং চেঞ্জ হয়ে যাবে, গাছটা জ্বলেও যেতে পারে। স্পেশালি আমরা যখন ফুলের চাষ করব টবে, হ্যাঁ, বা উপরে ছাদে কার্টুনের মধ্যে ছাদ বাগান করব, অল্প সবজি করব, তখন কিন্তু ভার্মি কম্পোস্টটা অনেক বেশি উপকারী, কারণ অল্প জায়গায় কিন্তু রাসায়নিক সারের মাত্রা বেশি পড়ে গেলে সেটার ক্ষতিটা আরো বেশি হয়, ঠিক আছে না? যখন খোলা জমিতে করব একরকম, আপনি রাসায়নিক সার কম বেশি হলেও সেটা পুরোটা জমিতে ছড়িয়ে থাকবে, কিন্তু অল্প জায়গায় করার জন্য ভার্মি কম্পোস্টটা ছাদ বাগানের জন্য খুবই জরুরি, মানে এবং ভালো ফসল।
0: খুব সুন্দর আলোচনা শুনলাম দিদুনি। তো আজ আসর অনু শেষ কর্ম, আসর শেষ করলাম গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40।

আকাশবাণী কৈলাস শহর। এতক্ষণ ঘর গৃহস্থের আসর শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কৈলাস শহর। অল্প কিছুক্ষণ পর কক বুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা যতনি ভাসিং খাপাং হাম জমাইয়া ফরে তাবক চ্যাং জাগো চিনি তিনি সানজা চড়ানি ককবর আওয়াই পান্দা তিনি খানা বাই না আচু আচাইনি খাতুমা পান্দা তিনি আচু আচাইনি খাতুমা পান্দাও খানা বাই না কেরাং কথমা জুয়াং কাং সাউই খানারও না সোনালক্ষ্মী দেববর্মা

0: انك كي دو دو دو اوكو كراك دي كراك دي هني لكي اكو ينك ساي تان سوما برو موي شونا سا نبون سي كيكلانيا تان سوما بو
1: نبون تان
0: انكي سار سالا كي برو كم ماي جالا يي اوكو باكي كي تولانيا كابلا
1: هورن كتا
0: هورن كابا ايان كبلا بكان نو جوان كان نو موتوبو انكي راكو لاكي كي
1: نانا بيني وان سو مون كي ا جوان كان نو كيكلانيا نا
0: كيكلايو بوتاناني مكرام بيه كنزر نو لاشي جاغا
1: سويا تا لاشي جاغا
0: ayen ke pla bu khang mu thoka po ge mu thoka kai yang na kara ke sab ja kara tha jing to te pha tha jing ga do do do do do do ni thang po
1: o na na ayen pin bu kara no ke sab ja ga na ni khat ta
0: thoma ka to bor hi jang nei thu ge to bo ko thoma no sa ta ba
1: sa ta sai khnar ta
0: kai yang na kara je ke sab ja kara tha jing to te pha tha jing ge do do do do do ni thang wa na ge abo pa ge ka tha jing ka ka yang no wa ju ke sa ja ga ra tha jing to te pa tha jing do do do do do ni thang wa na o lo ka sha jo ka bus la se na sa ta te sa ke sa ja ga ra tha jing to te pa tha jing ka ba ku lung sa tha ka ta ma mi ro bi sing go
1: ka lai thang na na na
0: ka lai kha ka wang ma sa ga nang job ja tong ma sa ga nang job ja a ming sa ga nang job ja pu ma sa ga nang job ja ka ba Bobo Waro Kopsa Bobo Kayo Pungsa and the Gaba Makra Tanya Busuba Kuja Kuja Kuja Pumach and Bulakani Lakatian
2: Tako.
1: Lakanana, all the Wapa
0: Canabono, Waria Sula, Jeton, Bebon Warkata, Sakas, a Kulari Kakaba, we busako right to Nibutona.
1: Then a Kopsa Gaza Baba Zagasakan of
0: Liz Hakas, a Kulari Kakaba, two jongs are over just upon Joy Nabley.
1: Ah,
0: and Gaba. Kalai ka war ba ka thui yang ta kai o lo khoi mi lok phang cha
2: lo kena na
0: mi lok phang chang ngi ba sa cha khata
1: mi lok ngi ba sa khata na
0: ba sa khata
2: ma khra mi lok
0: ma khra thima ja ga ni
1: ha thima ja ga ba ta e
0: chi ma lang kalai khata
1: ha chi ma lang
0: mi lok ngi a ja kha kai bu sala tor kha hamla ke mi lok pa nya da mi lo ni ba bu thima ni ja ga ni
1: na na ba par bazar da phana tala
0: bazar da phana tala ma phu
1: ha lo khe
0: kai Milo Panan, Milo Panada, Milo Baba Tima Zagani, born boss hap.
1: One cycle, I don't want to care.
0: The dear Payana Pani Tima Zagaronina. Kibirti in Zapo. Okay. I'm on a sad bar, Sankapo. Milo Panada, Milo Baba Tima Zagani, Nishas hap. Good. Kibirti, Sabzana in a Patiman Zaganina. Kibirti in Zaka, or Loka Palu Malia Kaba, Kitarikai Paganta.
1: কে পানি করিং কে বা
0: পানি সে করিং কা কা বা
1: কিতার কাই ফেগে তা বাজার না
0: বরক থগ সঙ্গে নাই বো পানি সে করিং কা কা কিতারে কাই ফেগে তা কো আন তো কেরা কথা মর ন পাখ্যা খুমতে বাই বয়ার ন টাম ন সরং নাম মুসং আনো কি সাইক নার দিতা
1: বা নানা দিনিন কেরা কথা মলে বেলা কেন খান তক সুকা
2: নানা থাকপরি প্রাইস মার দংশু
1: নানা সংকামন সরংগাতা তিনি সাগনি ফান বাই সামতাংমনি বুনি খানব হামরি মানে অবনতা
0: আকে সরংকাতা কোনতে আলা তাম সরংকাসা
2: ই অব না না সাগনি ফান ভাই বুনি খানো সবাইনে কোন ফান সামু সারি মাইয়া
0: অ নর কোন ন ন কবাক সাং খাবলা আকে বা
1: গেনা না হরবন খাবা থাংলা জীবন তা
0: থাংলা সিনা
2: আশুক জোরা আজু আছে নি খাতুমা পান্দ আশুক জোরা আজু আছে নি খাতুমা পান্দ কেরং কথমা খনাবা কা কেরং কথমা নি মু জোয়াং কাং সবাই খানা সোনা লক্ষ্মী দেববর্মা তাবো খানা বাইনে রাধিকা দেববর্মা নেই খুব চাপ চাপ

阿妈，阿汤嘞，妈个嘞，阿克，阿妈。

नस्कप करे कराय बाबा अब से तसर टंदे बाबा ओ बाबा न फले नस्क

ভবন সজা বগে নগর থাক ও বাবা থাকব।

ও বাবু আসলে খাবলাই মানে বাগাই, ও বাবু যাবলে যাবারে গো

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের অ্যাভিয়ানে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ভারত এবং বিশ্ব নেতৃবৃন্দ। সরকার জানিয়েছে দেশের সমস্ত শোধনাগারের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে পর্যাপ্ত। কলকাতায় আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জাতীয় স্তরের যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষার মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণে সম্মত হয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক আর্থিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুটি দেশ শিল্প, স্টার্ট আপ ও বাণিজ্যিক ক্ষেত্রে এই মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব রূপায়ণ করার লক্ষ্যে কাজ চালাবে বলেও তিনি উল্লেখ করেন। ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত ইউ সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং উদ্ভাবন ভিত্তিক সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে আজ যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দুটি দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুলে দেবে।
1: टेक्नोलॉजी हमारी भावी साझेदारी का महत्वपूर्ण स्तंभ है। डिजिटल टेक्नोलॉजी पर आज किए गए MOU इसे डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर में सहयोग की नई संभावनाएं बनेगी। मुझे खुशी है कि स्लोवाकिया की एक यूनिवर्सिटी में AI के विषय पर इंडिया चेयर स्थापित की जा रही है।
0: ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করে প্রধানমন্ত্রী একে দ্বিপাক্ষিক সম্পর্কের এক মজবুত ভিত্তি হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ভারতের প্রাচীন উপনিষদের স্লোভাক ভাষায় অনুবাদ দুদেশের সাংস্কৃতিক বন্ধনকেই প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্লোভাকিয়ায় ভারতীয় বংশোদ্ভূতদের অবদান সে দেশের আর্থিক, সামাজিক ও পারস্পরিক সদিচ্ছার নিদর্শন। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনাপূর্ণ শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে বিশেষ চেয়ার স্থাপন করা হচ্ছে বলে শ্রী মোদী জানান। AI এর ভবিষ্যৎ শুধুমাত্র উদ্ভাবনের ওপর নির্ভরশীল নয়, আস্থা, দায়িত্ব, মর্যাদার ভিত্তিতেই তা তৈরি করা দরকার বলে তিনি উল্লেখ করেছেন।
1: AI কা ভবিষ্যৎ কেবল ইনোভেশন সে নহি বল্কি ট্রাস্ট, রেসপন্সিবিলিটি और ह्यूमन डिग्निटी पर आधारित होना चाहिए। रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और

আশিক জোড়া, রাধিকা দেবর মানে খুঁজতে নামাইকা, আকাশবাণী আগরতলা, অরণ্য পাইকা চিনি চিনি হর্ণি কম বড় আওয়াই পান্দা যত নানা হর কাহা।

0: डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
1: এই উপলক্ষে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান, তাঁর দেশ ইইউ ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানায় এবং একে এ পর্যন্ত স্বাক্ষরিত সবথেকে সম্ভাবনাপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবেও অভিহিত করেন তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রেও যে স্লোভাকিয়া ভারতের সঙ্গে সহযোগিতায় আগ্রহী সে কথাও জানান তিনি। সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। উল্লেখ, ফ্রান্সের নিসের সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। ১৯৯৩ সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম সেদেশ সফর। ফ্রান্সের এভিয়ানে আজ ৫২তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। এর পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ফ্রান্স। এ নিয়ে ১৩ বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে যোগ দেবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। আগামী ট্রাম্প আরও জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী ৬০ দিনের মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ভারত, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে যে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা নিরসন হবে বলে ভারতের পক্ষে আশা প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এক বার্তায় নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। বিশ্বের বহু দেশের নেতৃবৃন্দও এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও উভয় দেশের শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, গত ৪ বছরে ১ কোটি ৮৪ লক্ষেরও বেশি LPG সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। শ্রীমতী শর্মা আরও জানান, সরকার প্রাতিষ্ঠানিক শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরো আউটলেট থেকে পেট্রোল ও ডিজেল কেনার ক্ষেত্রে সাময়িক কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ধরনের আউটলেট থেকে অস্বাভাবিক হারে কেনা বেচার খবর আসার প্রেক্ষিতেই এই ব্যবস্থা।
2: भारत सरकार ने 11 तारीख को एक गजट नोटिफिकेशन दिया है और उसके अनुसार एक आदमी को एक दिन में 200 लीटर डीजल देने की बात की गई है और इसके अलावा इंडस्ट्रियल और जो कमर्शियल कंज्यूमर्स हैं उनसे ये कहा गया है कि वो अपनी आवश्यकता का डीजल अपने कंज्यूमर पंप से लें।
1: সার দপ্তরের যুগ্ম সচিব বন্দনা প্রিয়সী জানান, দেশের সারের মজুত স্বাভাবিক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অধিকর্তা উপেশ কুমার শর্মা জানিয়েছেন, ৬২,৩৭০ মেট্রিক টন পণ্যবাহী দিশা জলযান হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে। বৃহস্পতিবার সেটি গুজরাতের দাহেজ বন্দরে পৌঁছবে। কলকাতায় আগামী রবিবার ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। শুধু অংশগ্রহণই নয়, প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নথিভুক্তিকরণ সম্পূর্ণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচের ম্যাচে স্পেন কাবোভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30। এছাড়া রাত 12:30 সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিতে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তি স্বাক্ষর করেছে তারা। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়ানে শুরু হচ্ছে। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পরিব চিত্ত দেব বর্মা তিনি ককতুমা বুভাগ রকমখা ভারত হা কতরতায় সোলবাকিয়ানি বিশিং তিনি বাবৈনি ককলাম পান্না কাইসা সংযাজাক্কা এডিসিনি বুসকাং ভিলেজ কমিটি চংমারি বাকি তিনি পাইথাক বুটালিস কারি জাক্কা কলকাতাও তাকলাইনি হায়ুং বেরামনি যোগা সালনি পান্না বুভাগ সংযাজাগান অতালনি বুসকাং সাল নুচি সাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ব্রী বসারক সরমুং ফারতানী হাস্টেও গবংমা সাকথাব জাকা তাবো ককটমা শুক্রবৈ মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তাই স্লোভাকিয়ানি মন্ত্রী বক্র রবার্ট ফিকো তিনি ব্লাটাসলাবায় ভাবৈনি ককলাম পান্না কাইসা খাইকা আপনার গৈ ককনারথনি মোজাং ফিকো ভারত হাকতনি রং পয়সা বাংরি মানমান বলাই সাকা হাকতর কাইনি বিছিং বেলায় হালক কাহাম তঙ্গু মন্ত্রীবক্রক মোজাং মুডি সাকা অ বেড়াইমুঙ্গ ভারত স্লোভাকিয়ানি বিছিং হালকতাইব কাহাম মঙ্গানতাই হাকতর কাইনি বিছিং জোবালাইমুঙ্গ কতাল লাম ফিয়োগজাগান কক থুম তাংসেপনি তুই তিনি কক খালাইমুঙ্গ হাকতর কাইনি বিছিং জোবালাইথেনি কতাল ফুনুমুং কাইসা আচাই রিওয়ান
1: মুঝে খুশি হ্যাঁ কি স্লোভাকিয়া কি এক ইউনিভার্সিটি মে এআই কে বিষয় পর ইন্ডিয়া চেয়ার স্থাপিত কি যা রহি হ্যায় এআই মানবতা কি সেবা আর প্রগতি কা সশক্ত মাধ্যম বনে ইহি হামারি সাচা সোচ হ্যায় হামারা মাননা হ্যায় কি এআই কা ভবিষ্য কেবল ইনোভেশন সে নহি বল্কি ট্রাস্ট রেসপন্সিবিলিটি আর হিউম্যান ডিগনিটি পর আধারিত হোনা চাহিয়ে
0: মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তৈদুল মুম্বাই থাকায় বিসিসিনিও সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস তাই সবকা প্রয়াস নাহার মুম্বাই ভারত খুচাজাকায় হামক্রাই লাম বসকাঙ্গই দো গরিজা হুকবার খাইনের রক বরৈতাই শিখলা হদানী হামক্রাই গবং লোক হামক্রাই রুকজাক তংবু তং মুখ থাঙ্গ চাচরি জাকা তং বেখ্রে বাবয় হাপং বাইমুং খক নই চি নই পয়েন্ট নই রাসাই রুজাক রাঙ্গ সগৈকা মেট্রো রেল নেটওয়ার্ক বাগবাহাই তাই বসং নেটওয়ার্ক সা পয়েন্ট ব্রৈদক রাসাই কিলোমিটার গবং ফলক জাকা ভারতনি রেলওয়ে বাজেটনি চুবা চুবাই বাগ চকুহাই বাংখাতাই তাবো কাই সারা দক চিনি বন্দে ভারত ট্রেন সেপ চল খাইজাক দঙ্গ আও বাই থাংলাই চুমুং সাম লাইতেসা অংখা অচা সামুং নুই সাই ব্রুচি চিনি বিসিং বিসিং হামসা জাক ভারত সুনাম তি সামুং থংকরা খলায় খরচা জাকা এডিসিনি বসকাং ভিলেজ কমিটি চংমারিন বাকি তিনি পাইথাক বুটা লিস্ট কারি জাকা জুদা জুদা ব্লকনি রিটার্নিং অফিসারক রাজনৈতিক বদলনি আদংরনি ইয়াগ পাইথাক বুটা লিস্টনি কপি ইয়াফার জাকা ইয়াং ভিলেজ কমিটি চংমারিন তৈ খনা সুপ্রিম কোর্টক খনারিমুং গানা হায়ুং বেরামনি যোগা সালনি পান্ডা বুবাক সংযাজাগান অ তালনি বসকাং সাল নুচি ছাও কলকাতাও হিনী ছাকা কেন্দ্রনি আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তৈদুল মুম্বাই অ পান্ডা সংযাজাগান ব ছাকা তাকলাই বিসি যোগা সালনি কক বথমাঙ্কা কাহাম লাংমানি বাকি যোগা যোগা বিভাগ উমরনি লোকরকনি সাকাম লাংমা কাহাম থিতি টংনাব নাংমা বারজাই আচাগো মন্ত্রী তাইব ছাকা নুইসাই চিব্রী বিসি জাতি সঙ্গ ভারত ককচাপ ইয়াচাক জাগমাগুলো যোগা হায়ুং গনাঙ্গই লুকু স্বভাব সলাই জাকা আপন কারৈব পান্ডা বুবাক সজাক না সুকাং আলাই দা যোগা সেচন খরক বুড়িরানি গবং লুকুরক আর মানজাগৈ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সুনামকা হা কতনি মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী টুইট ফাংবাই এন্ডিয়া হাপাং থাকায় বিসিচিনিও টংখর মুথামুং তাই টংসুনাই টংমুং চামুং ককমুং তিসানা বাকি জুদা জুদা জ্বর গবংমা সামুং বুতং নাহার

0: का ओ सामू बुतांग तंखर मथंग लगी लगी हुकबानी सामू टाइ बलंग आलंग सुनाम तंखर मथंग थानी भारत हा कथर सिरि चिटिनी सामू न जरात सकांबारे सेबरी उतंगो आपनरगे ककथम कायसा खानाबायदि
1: মূনে ওয়ানসক মূন মুখ থা সারনা ও টঙ্ক সংলুক রকনি বাকি টংসক নাইয়াপ্রি নাহার নানো তৈ হজাক মূ খাইনা চাইতক মূন অ বিসি চিনই লামো খুসা জাকথতক আবনি বিশিং মিশন লাইফ এবার লাইফ স্টাইল ফর এনভাইরনমেন্ট চেতনী সেবাই টঙ্ক সংলুক রকন টংখর গদাল জাক টংনা লয় খাই মূ খুসা জাকথতক আবন কারিব পি এম কুসুম তাংবতাংনি সেবাই হুকবার বাবাইও সালনি চিং ফেরাং সামুগপ নামমা বাংরুই টংখর গদাল জাক সক মূ সামুগপ নামনা খাবা চারুই টঙ্গো তে বাবাইসা বখাগো এক পের কি নাম সামুবুতাংনি বিশিং বুমানী বরম ফাংসারা কাইমা সেববাই কখরাং ভারত নাম তিসানানি কবক মূ রমই তিসা জাখা টংখর খাতি নারকনা রিনিউয়েবল এনার্জি ন ফার্মং তৈ লুকুমানজাক মূনি সেববাই কাইসা টংসক নাই থিনাং নাম তিসানাও হাপাংনি অচেতন নাংমানি বার জায়াসা গৈতঙ্গো ককতমা খতনলি সুমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা বুড়ি বসারণী সুরমূ ফারথানী তাই কাহাম খাই সুরমূ রিনা বাকি হাস্তীয় কবামা সাকথার জাকা তিনি আগরতলা শিশু বিহার রংনগ ক্লাস নাইন পড়িনেজগ্রং বাইসাইকেল বাকমানী পান্ডব ব কক সাকা বতাইব সাকা টাকলাই হাস্রী জুদা জুড়া রংনগ পড়িনাই জগ্রগ্ন কাইব্রীসা সাই চারা বাইসাইকেল বাকজাগান মন্ত্রীকরা তাইব সাকা পড়িনাই রক ড্রাগস হামিয়া বাবাইন তৈ হজাক টংনা কবকা পান্ডব কুমনি বিশিং মানজাকা আগরতলা পুর নাইখ্রাইন মেয়র দীপক মজুমদার নাইকুনি তাংফাং মিলিন্দা রামটেক আকসং আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটুমা খাই টংবায়ু আকাশবাণী ককটুমানে আপডেট মানা বাকি লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপস তাই টুইটার বা ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাই নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটুমা আপডেট মানা খাই টুইটার বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাগান হুকবার মন্ত্রী রতনলা নাথ সাকা কতাল তাং সেপনি বিশিংটে হুবার খাইতানী রং পয়সা কিচাবাই হুবার খাইনে রং আজিমু বংরিনা নাহারে হাস্তে হাপাং হুকবারের রুট মেপ কাইসা সামনা সাকতারকা 2047 বিসিনি বিকশিত ভারতনি এমাংন সুপুংনা নাহারে অ রুট মেপ সামনা সাকতারজাকা তিনি দুকলি ব্লক নে আরালিয়াও খেটি বাচাও সামুং বুতাঙ্গ কক নারকথনি মন্ত্রী কক সাকা পান্ডবপুর নাইকেরানী ডেপুটি মেয়র মনিকা দাস দত্তব মানজাক্কা হাস্তিনি জুদা জুদা ব্লক তিনিমি সালতাম রম্বই লোক হামক্রে গান শিবির চেংজাকা সিপাহী জলা জেলানী নলসল ব্লক পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন পেচাথর ব্লক আলং মন্ত্রী সান্ত্বনা চাকমা রানীর বাজানী গীতাঞ্জলি হল বেড়াইখ্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী কৈলাসহরী চন্দীপুর ব্লক তপশিলি জাতি হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস উত্তর জেলানী যুবরাজ নগর এমএলএ জহর চক্রবর্তী কল্যাণপুর ব্লক এমএলএ পিনাকি দাস চৌধুরী অলুকু সামু গান শিবির মানজাক্কা 2026 ফুটবল হায়ুং কাপনি পাইথাক থমুঙ্গ সুইডেন পাশে গোল বাই টিউ নিশিয়ান মেচেনও ভারত হাকতনি জরা বুতাংরগৈ তিনি হরনি দাম চকু সতি থামচিও স্পেন বাই কেপ বার্ডেন থাইনা খনা হরনি দামচিনই সতি থামচিও বেলজিয়াম বাই মিশর থাইনা খনা আইচুক দাম থাম সতি থামচিও সৌদি আরব বাই উরুগুয়ে থাইনা তাই খনা ফুং আশ্রি শ্রি দাম দক সতি থামচিও ইরান বাই নিউজিল্যান্ড থাইনা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন নাইকল জাক বুড়িরংনি অরণি ক্রিকেট বাতাইলেমও এগিয়ে চলো সঙ্গ সেমি ফাইনাল কাছাকা নরসিংহনি টিআইটি থংখল সংসা কোয়ার্টার ফাইনাল তিনি এগিয়ে চলো সঙ্গ 27 রানী ফেরবাই কসমোপলিটন ক্লাব মেচেনখা খা সেমি ফাইনাল থমকাইনি সংসা জাগান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকল জাক অরণি ফিল্টাম ডিভিশন লিগ ফুটবল বাতাইমুঙ্গ তিনি থমকাইনি ইংখা পইলা থমাবো ভারত রত্ন সঙ্গ 2-1 গোলনি ফেরবাই টিটিএডিসি বদল মেচেনখা উল থংখল স্বামী বিবেকানন্দ ক্লাব 2-1 গোলনি ফেরবাই সাই এসটিসি বদল মেচেনখা নবরতিবানী ককতুমা বসা দাম নৈচিবিরিয় সিপাহী জলা তাই সালগ্রাহাঙ্কর ফেরাঙ্ক সু গবাংখায় ওয়াটিওয়াও নেই নবরতিবানাইক হজা ক্লাইরিকা খনা সালনি তুমারি সাক 33 ডিগ্রি সেলসিয়াস খামো 94 ডিগ্রি সেলসিয়াস গানে গিনেও টঙ্গইবানো তিনি সালনি তুমারি সাকাও 34.5 ডিগ্রি সেলসিয়াস তাই খামো 94.4 ডিগ্রি সেলসিয়াস সারিক দাম্বা তামই সতি থামচি জরা আগরতলা ওয়াটিওয়াখা 9.2 মিলিমিটার পাইথক ককটমা বুবাগ্র তাইসা পড়ু ভারত হা কতটাই সুলবাকিয়ানী বিশিং তিনি বাবৈনি কগলাম পান্না কেসা সঙ্গজাকা এডিসিন বুসখান ভিলেজ কমিটি চংমারিনী বাকি তিনি পাইথাক বুটা লিস্ট কারিজাকা কলকাতাও তাক

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্যবান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ রয়েছে দুটি গ্রুপের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আজ আগরতলার শিশুবিহার স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, এবছর সারা রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে প্রায় 41,800 বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। বাইসাইকেল দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে যাতে ছাত্রীরা যথাসময়ে স্কুলে আসতে পারে তার ব্যবস্থা করা, সেই সঙ্গে পড়াশোনার প্রতি মেয়েদের উৎসাহ আরও বৃদ্ধি করা। মুখ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ড্রাগসের কুফল নিয়ে সচেতন থাকতে হবে, এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদেরও বিশেষ ভূমিকা নিতে হবে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার স্লোভাকিয়া প্রতিপক্ষ রবার্ট ফিকো আজ ব্রাতিস্লাভায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ফিকো ভারতের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, উভয় দেশের মধ্যে সুনিবিড় সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, এই সফর ভারত স্লোভাকিয়া সম্পর্ককে আরও গভীর করবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত তৈরি হবে। আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ শুধু উদ্ভাবনের উপরই নয়, বরং আস্থা, দায়িত্ববোধ এবং মানবিক মর্যাদার উপরে ভিত্তি করে হওয়া উচিত। ডিজিটাল প্রযুক্তি নিয়ে আজ স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
1: স্লোভাকিয়া কি এক ইউনিভার্সিটি মে এআই কে বিষয় পর ইন্ডিয়া চেয়ার স্থাপিত কি যা রহি হ্যায়। AI মানবতা কি সেবা আর প্রগতি কা সশক্ত মাধ্যম বনে ইহি হামারি সাচা সোচ হ্যায়। হামারা মাননা হ্যায় AI কা ভবিষ্য কেবল ইনোভেশন সে নাহি বল্কি ট্রাস্ট, রেসপন্সিবিলিটি আর হিউম্যান ডিগনিটি পর আধারিত হোনা চাহিয়ে।
0: কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবস 2026 মূল অনুষ্ঠানটি আগামী 21 জুন কলকাতায় অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদব একথা জানান। তিনি জানান, আন্তর্জাতিক যোগ দিবসে এবারের ভাবনা হল সুস্থ বার্ধক্যের জন্য যোগা। বয়স বাড়ার সাথে সাথে মানুষকে সুস্থ, সক্রিয়, স্বনির্ভর এবং মানসিকভাবে স্থিতিস্থাপক জীবনযাপন করতে সাহায্য করার ক্ষেত্রে যোগ ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের প্রস্তাব অনুমোদনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে যোগ ব্যায়াম একটি বিশ্বব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য

0: আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ব্লকে রিটার্নিং অফিসারগণ বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তুলে দেন। এদিকে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য হয়েছে। প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আরএমএস চুমুনি এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলের গতিরোধ করে। সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন যুব কংগ্রেসের নেতা ও কর্মীরা। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানিয়েছেন, নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচারের দাবিতে এবং সিএনজি পিএনজি এলপিজি পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। রাজ্যের বিভিন্ন ব্লকে আজ থেকে তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। উত্তর জেলার যুবরাজনগর আরডি ব্লকে বিধায়ক জহর চক্রবর্তী, সিপাহীজলা জেলার নলছর ব্লকে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, কৈলাসহরের চণ্ডীপুর ব্লকে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলার সোনারামপাড়া কমিউনিটি হলে পেঁচাত্ব ব্লক ভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন কারামন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন পেঁচাত্তল বিএসএর চেয়ারম্যান সজল চাকমা। তাছাড়া কল্যাণপুর ব্লক ভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সোমেন গোপ। রানীরবাজারের গীতাঞ্জলি হলে রানীরবাজার পুর পরিষদ আয়োজিত জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের তালিকাভুক্ত করা এবং এই কর্মসূচিগুলির সুবিধা ও যোগ্যতার মানদণ্ড সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। শিবিরে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্যঘর, প্রধানমন্ত্রী স্বনিধি, লাখপতি দিদি প্রকল্পগুলিতে গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, এই শিবিরগুলির উদ্দেশ্য হল সরকারি পরিষেবা জনগণের আরও কাছে নিয়ে আসা এবং যোগ্য নাগরিকদের সময়মতো ও কার্যকরভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ নিশ্চিত করা। আপনার এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্যবান। আজ সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, গত এক দশকে শাসন ব্যবস্থা ক্রমবর্ধমানভাবে সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। সরকারের প্রচেষ্টাগুলি সুযোগের সহজলভ্যতা, উন্নত পরিকাঠামো ও জনসেবা, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, পরিচ্ছন্ন শহর এবং দৈনন্দিন জীবনের বোঝা কমানোর উপর কেন্দ্রীভূত ছিল। বিজেপির সভাপতি নীতিন নবীন বলেছেন, গত ১২ বছরে সরকার ভারতের মধ্যবিত্ত শ্রেণীকে অর্থনৈতিক নিরাপত্তা, উন্নত সুযোগ সুবিধা এবং নতুন সুযোগ দিয়ে শক্তিশালী করার জন্য ব্যাপক পরিবর্তন এনেছে। তিনি সামাজিক মাধ্যমে সরকারের গৃহীত বিভিন্ন নীতির কথা তুলে ধরে বলেন, উজ্জ্বলা যোজনা, জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারতের মতো উদ্যোগগুলি নাগরিকদের জন্য মৌলিক জীবন ধারণের সুবিধাগুলি সহজলভ্য করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলি মানুষকে নিজের বাড়ির স্বপ্ন পূরণ এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার সুযোগ করে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার বিগত ১২ বছরে পরিবেশ সংরক্ষণ ও সুস্থাহী জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে নানা সময়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিগুলির আওতায় পরিবেশ বান্ধব জীবনযাত্রার পাশাপাশি কৃষিকাজ ও বনায়নের উদ্যোগ, পরিবেশ সুরক্ষায় ভারতের চিরাচরিত অঙ্গীকারকে সবসময় অগ্রাধিকারের জায়গায় রাখা হয়েছে। একটি প্রতিবেদন,
1: সুরক্ষার ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাধারণ মানুষের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে সচেতন করার প্রয়াস এই ১২ বছরের অভিযাত্রায় উল্লেখযোগ্য। এর মধ্যে মিশন লাইফ বা লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলার আহ্বানকে অন্যতম বলা যেতে পারে। এছাড়াও পিএম কুসুম প্রকল্পের মাধ্যমে কৃষিক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার বাড়িয়ে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। অন্যদিকে এক পেড় মাকে নাম কর্মসূচির আওতায় মায়ের সম্মানে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ভারত গড়ার বার্তা তুলে ধরা হচ্ছে। পরিবেশ রক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্প্রসারণ এবং জন অংশগ্রহণের মাধ্যমে এক সুস্থায়ী ভবিষ্যৎ নির্মাণে সরকারের এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। ২০৪৭ সালে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের দিকে লক্ষ্য রেখে এই রোডম্যাপ তৈরি করা হচ্ছে। আজ ডুকলি ব্লকের আড়ালিয়ায় ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশ ও কৃষি সম্পদ রক্ষার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ক্ষেত

0: বাঁচাও অভিযান হল একটি দেশব্যাপী কৃষি উদ্যোগ, যার লক্ষ্য হল মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা, রাসায়নিক সারের উপর অত্যধিক নির্ভরতা কমানো এবং সুস্থায়ী ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসার ঘটানো। এই অভিযানের মূল লক্ষ্য হল স্থানীয় ও বিজ্ঞানভিত্তিক পরামর্শ প্রদানের মাধ্যমে উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের মুনাফা বৃদ্ধি করা। কৃষিমন্ত্রী আরও বলেন, এই অভিযান ভার্মি কম্পোস্ট, জৈব সার এবং সবুজ সারের মতো জৈব পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন। শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভা শ্রী মদন গোপাল গোস্বামীর 18তম তিরোধান তিথি উদযাপন উপলক্ষে আজ আমতলীর নবপ্রান্তিক অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী প্রদান করে। উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা আগরতলা শাখার সম্পাদক সুশীল কুমার সাহা, আগরতলা পুর নিগমের পূর্বজনের চেয়ারম্যান সুখময় সাহা, পুর নিগমের কর্পোরেটর শ্রীনিবাস দাস প্রমুখ। খেলার খবর। 2026 ফুটবল বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে সুইডেন 5-1 গোলে তিউনিশিয়াকে পরাজিত করেছে। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 9:30 স্পেন মুখোমুখি হবে কেপ ভার্দের, এরপর আগামীকাল রাত 12:30 বেলজিয়াম খেলবে মিশরের বিরুদ্ধে, আগামীকাল ভোর 3:30 সৌদি আরবের প্রতিপক্ষ উরুগুয়ে, আর আগামীকাল সকাল 6:30 ইরান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় এগিয়ে চলে সংঘ সেমিফাইনালে উঠেছে। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের খেলায় আজ এগিয়ে চলে সংঘ 27 রানে কসমোপলিটন ক্লাবকে হারিয়ে দেয়। আগামীকাল আসরের দুটি সেমিফাইনাল হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ভারতরত্ন সংঘ 2-1 গোলে টিটিএডিসি দলকে পরাজিত করে। পরে একই মাঠে স্বামী বিবেকানন্দ ক্লাব 2-0 গোলে সাই এসটিসিকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা জেলা এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 2.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্যবান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ রয়েছে দুটি গ্রুপের 4টি গুরুত্বপূর্ণ ম্যাচ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:45।
1: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর।

0: वर्षा स्कीम के टेलीलॉ न्याय बंधु कानूनी साक्षरता एवं जागरूकता कार्यक्रम से जुड़े कानूनी सहायता टेलीलॉ के टोल फ्री नंबर 1-4-4-5-4 और वेबसाइट www.tele-law.in से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: এক সপ্তাহ ধরে রোজ বৃষ্টি হচ্ছিল, খেতে সবুজ কিছুই ছিল না, ছিল শুধু বন্যার জল। সবার মতো লাখানের ফসলও জলে ডুবে গিয়েছিল, কিন্তু ও আশা হারায়নি। স্ত্রীর নিরাশ মুখ দেখে ও ভরসা দিয়ে বলেছিল, আচ্ছা কিয়া, ফসল কা ইন্স্যুরেন্স লিয়া, এবার ফসলের লোকসান ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
3: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
4: কৃষি আর পশুপালন ভারতীয় অর্থব্যবস্থা কা আধার আর আত্মা হ্যায়। हमारे अन्नदाता जहां एक ओर अपने कठोर परिश्रम से अनाज उगाकर खाद्य सुरक्षा सुनिश्चित करते हैं, वहीं पशुपालन के जरिए अपनी आय भी बढ़ाते हैं। माननीय

আকাশবাণী কৈলাসহর, এখন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনবেন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

0: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় নবম শ্রেণীর বিজ্ঞান, পড়াবেন শিক্ষক শ্রী বিকাশ মালাকার।
1: আমরা গত ক্লাসে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি নিয়ে বা বিভিন্ন রোগের কারণ, ব্যক্তিগত স্বাস্থ্য, গোষ্ঠীগত স্বাস্থ্য এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কেন রোগে আক্রান্ত হই বা রোগের বিভিন্ন কারণগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবার রোগ এবং তার কারণ নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। এখন আমরা রোগ সম্পর্কে চিন্তা করব। প্রথমত আমরা কীভাবে রোগের অস্তিত্ব বুঝব, আবার অন্যভাবে বলা যায় যে কীভাবে আমরা বুঝব আমাদের শরীরে কিছু অস্বাভাবিকত্বের সৃষ্টি হয়েছে। আমাদের দেহে বহু কলা রয়েছে, এই কলাগুলো একত্রিত হয়ে তন্ত্র গঠন করে যা আমাদের শারীরবৃত্ত কাজ কর্ম পরিচালনা করে। প্রত্যেক তন্ত্রের নির্দিষ্ট অঙ্গ আছে এবং তারা পৃথক কর্ম করে থাকে। তাই পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র নিয়ে পাচনতন্ত্র গঠিত হয় যা বাইরে থেকে গৃহীত খাদ্যবস্তুর পাচনে সাহায্য করে।

অস্থি এবং পেশি নিয়ে পেশিতন্ত্র গঠিত হয়, যা আমাদের দেহের বিভিন্ন অংশকে একত্রে ধরে রাখে এবং শরীরকে সুস্থ সঞ্চালনে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জীবদেহের গঠনগত কার্যগত এককে আমরা কী বলি? কোষ বলি। জীবদেহের গঠনগত এবং কার্যগত এককে আমরা কোষ বলি। কোষ থেকে কী হচ্ছে? কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, এবং তন্ত্র থেকে কী হচ্ছে? মানব দেহ। আবার বলছি আমি, দেখো যে জীবদেহের গঠনগত এবং কার্যগত এককে আমরা কোষ বলি। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় কোষ কাকে বলে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে কোষ কাকে বলে, জীবদেহের গঠনগত এবং কার্যগত এককে আমরা কোষ বলি। কোষ থেকেই এসেছে কি? কলা। কলা থেকে অঙ্গ, এবং অঙ্গ থেকে তন্ত্র, তন্ত্র থেকে মানব দেহ। তাহলে বিভিন্ন রোগের কারণে এই সব তন্ত্রের কাজকর্ম বিপথে চালিত হয়, ফলে নিশ্চিতভাবে দেহ ক্ষতিগ্রস্ত হয়। এইসব পরিবর্তনেই রোগের লক্ষণ প্রকাশ করে। শরীরে রোগের লক্ষণ প্রকাশ পেলেই আমরা অসুস্থ হয়ে পড়ি। এর ফলে আমাদের মাথা যন্ত্রণা, সর্দি কাশি, ঘন ঘন মলত্যাগ ইত্যাদি হয়ে থাকে। এগুলি হলো লক্ষণ, এগুলির জন্য শরীরে রোগ প্রকাশ পায়, কিন্তু এগুলিকে রোগকে নির্দেশ করে না। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন মাথায় যন্ত্রণা কেবলমাত্র পরীক্ষার কারণেই হয় না, মেনিনজাইটিস কিংবা অপর কোনো রোগের কারণেও ঘটে থাকে। এখানে কয়েকটি অপকারী প্রাণী ভাইরাস হলো ভেরিওলা, মিজল ভাইরাস, পোলিও, মাইলাইটিস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। প্রাণী ভাইরাস এবং রোগের নাম, আক্রান্ত স্থান, আমরা এগুলো দেখব যে এই ভাইরাসগুলো কোনটা রোগ তৈরি করে এবং কোথায় সে কোন জায়গাটাকে সে আক্রান্ত করে। ভেরিওলা গুটি বসন্ত, আক্রান্ত স্থান হলো চর্ম। মিজল ভাইরাস, রোগের নাম হাম, আক্রান্ত স্থান চর্ম। পোলিও মায়োলাইটিস ভাইরাস পোলিও রোগ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। মিক্সো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা, শ্বাসনালী এবং ফুসফুস। এটা কিন্তু তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, ভালো করে লিখে রাখো খাতায়, যে মিক্সো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা, শ্বাসনালী এবং ফুসফুস। এইচআইভি, রোগের নাম এইডস, রক্তের টি লিম্পোসাইড, শ্বেত রক্ত কণিকা। হেপাটাইটিস ভাইরাস হেপাটাইটিস, আক্রান্ত স্থান হলো যকৃৎ। রেবিস ভাইরাস জলাতঙ্ক, রোগের নাম, আক্রান্ত স্থান মানসিক অবসাদ, গলা, বুক, পেশির যন্ত্রণা। মাম্স ভাইরাস মাম্স, প্যারোটিক গ্রন্থি, গলা ইত্যাদি। তাহলে রোগের চিহ্ন দেখেই একজন ডাক্তার রোগের লক্ষণ বুঝতে পারেন। এই লক্ষণগুলি নির্দিষ্ট রোগকে নির্দিষ্ট করে নির্দেশ করে থাকে। ডাক্তাররাও পরীক্ষাগারে ফলাফলের উপর ভিত্তি করে রোগের সঠিক চিকিৎসা করেন। এখন সূক্ষ্ম ও দীর্ঘস্থায়ী রোগসমূহ, সূক্ষ্ম একুয়েট এবং একুইট অ্যান্ড ক্রনিক ডিজিজ, যেগুলোকে আমরা বলি একুইট, রোগের বৈশিষ্ট্য বেশ কিছু কারণের উপর নির্ভরশীল। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো কতদিন ধরে আমরা ওই বিশেষ রোগে ভুগছি, যা আমাদের, আমরা যখন ডক্টরের কাছে যাই তখন ডাক্তারবাবু এই কথাটা জিজ্ঞেস করেন যে আপনার কতদিন ধরে আপনি এই রোগে আক্রান্ত বা কতদিন হলো। তাহলে কিছু রোগ খুব স্বল্পস্থায়ী হয়, এদের সাধারণত স্বল্পস্থায়ী রোগ বলা হয়। আবার কিছু কিছু রোগ যেমন সর্দি কাশি অল্প কিছুদিন স্থায়ী হয়। আবার এমন কিছু রোগ আছে যা জীবনভর আমাদের শরীরে দাপট চালিয়ে যায়। এই সকল রোগকে দীর্ঘস্থায়ী ক্রনিক ডিজিজ বলে থাকে। যেমন গুদ রোগটি ভারতের অনেক অঞ্চলেই দেখা যায়, যা একটি দীর্ঘস্থায়ী রোগ। দীর্ঘস্থায়ী রোগ এবং দুর্বল স্বাস্থ্য, দীর্ঘস্থায়ী রোগ নিয়ে এবার আমরা বলছি। দেখো যে আমরা জানলাম যে দীর্ঘ ও তীব্র দীর্ঘস্থায়ী রোগ আমাদের শরীরে পৃথক প্রভাব ফেলে। যে সমস্ত রোগ আমাদের শরীরে বিশেষ বিভিন্ন অঙ্গকে দুর্বল করে দেয়, সেগুলো আমাদের যথেষ্ট শারীরিক ক্ষতি সাধন করে। সেই কারণে সাধারণত স্বাস্থ্যের জন্য সকল শারীরিক কাজকর্ম অত্যন্ত আবশ্যক। স্বল্পস্থায়ী রোগগুলি সেদিক থেকে আমাদের শরীরে বিশেষ বড় প্রভাব ফেলে না, অপরদিকে দীর্ঘস্থায়ী রোগগুলির ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত ক্রিয়া ঘটে। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে যাই, তাহলে বলতে পারি যে সর্দি কাশি আমাদের প্রত্যেকেরই হয়,

হয় এবং এক সপ্তাহের মধ্যে আমরা আবার কি সুস্থ হয়ে যাই। এই সকল রোগ আমাদের শরীরে বিশেষ প্রভাব ফেলে না, এর ফলে আমাদের দেহের ওজন হ্রাস পায় না, শ্বাসকষ্ট বিশেষ হয় না এবং অল্প কয়েকদিনের সর্দি কাশিতে আমরা দুর্বল হয়ে পড়ি না। কিন্তু আমরা যদি ফুসফুসের যক্ষা রোগের মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হই, তাহলে বছরের পর বছর অসুস্থতার কারণে আমাদের দেহের ওজন হ্রাস পায়, অপরদিকে আমরা সবসময় ক্লান্ত বোধ করি। স্বল্পস্থায়ী রোগগুলির কারণে আমরা কয়েকদিন মাত্র বিদ্যালয়ে উপস্থিত নাও হতে পারি, কিন্তু প্রবল ক্ষতিকারক দীর্ঘস্থায়ী রোগগুলির কারণে আমার বিদ্যালয়ের পড়াশোনাও হয়তো কী করতে পারি, পড়াশোনাও সঠিকভাবে চালিয়ে যেতে নাও পারতে পারি এবং সেই ক্ষেত্রে ধীরে ধীরে আমি লেখার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারি। এর ফলে এই দীর্ঘস্থায়ী রোগগুলো আমাদের শরীরে মারাত্মক ক্ষতিকারক স্থায়ী প্রভাব ফেলে, যা স্বল্পস্থায়ী রোগগুলির সঙ্গে কোনোভাবেই তুলনীয় নয়। এখন রোগের কারণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, রোগের কারণ, বিভিন্ন রোগ সৃষ্টির মূলে বিভিন্ন ধরনের কারণ থাকে। মানব দেহে রোগ সৃষ্টিকারী এমন বস্তুসমূহকে এক কথায় ডিজিজ এজেন্ট বা রোগ প্রতিনিধি বলে। মানব দেহে রোগ সৃষ্টির জন্য যেসব এজেন্টের ভূমিকা রয়েছে সেগুলি সম্পর্কে এবার বলছি। যে জৈবিক এজেন্ট, বায়োলজিক্যাল এজেন্ট, আমরা যেটাকে জৈবিক এজেন্ট বলি, এই এজেন্টগুলো, এজেন্ট বা প্রতিনিধি সমূহগুলো হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক, মাইক্রোপ্লাজমা ও কৃমি। এগুলো হলো জৈবিক এজেন্ট, যারা কী করতে পারে, যারা আমাদের শরীরে রোগ তৈরি করতে পারে। রাসায়নিক এজেন্ট বা কেমিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্টগুলি হলো নিকোটিন, কীটনাশক, রাসায়নিক সার, হরমোন, উৎসেচক, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, দূষণকারক পদার্থ ইত্যাদি। আমি আবার বলছি রাসায়নিক এজেন্টগুলোর নাম, নিকোটিন, কীটনাশক, রাসায়নিক সার, হরমোন, উৎসেচক, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, দূষণকারক পদার্থ ইত্যাদি। ভৌত এজেন্ট, রাসায়নিক এজেন্টগুলোর নাম তোমরা জানলে, এবার ভৌত এজেন্ট বা ফিজিক্যাল এজেন্ট, বায়ু, জল, তাপ, শৈত্য, রেডিয়েশন, তড়িৎ প্রবাহ ইত্যাদি। পুষ্টিজনিত এজেন্ট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ পদার্থ ইত্যাদি। যান্ত্রিক এজেন্ট, হাড় ভাঙা, মচকানো, অস্থি বিচ্ছুতি ইত্যাদি। উপকারী ভাইরাস, তোমরা অনেকেই ভাইরাসের নাম শুনেছ, উপকারী ভাইরাসগুলো নিয়ে এবার বলছি। উপকারী ভাইরাস, ফাস্ট ভাইরাস বা ব্যাকটেরিয়া ফাস্টকে উপকারী ভাইরাস রূপে গণ্য করা হয়, কারণ এই ভাইরাস বিভিন্ন প্রকার রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেমন কলেরা, টাইফয়েড, আমাশয়, যান্ত্রিক জ্বর ধ্বংস করে পরোক্ষভাবে মানুষের উপকার করে। তাহলে তোমাদের যদি এবার বলা যায় যে দুটি উপকারী ভাইরাসের নাম বলো, তাহলে বা দুটি উপকারী ভাইরাস আমাদের কী উপকার করে, তাহলে তোমরা বলতে পারবে যে উপকারী ভাইরাস আমাদের কলেরা, টাইফয়েড থেকে, টাইফয়েডের যে জীবাণু সেগুলিকে ধ্বংস করে আমাদের কী করে উপকার করে। ব্যাকটেরিওফাজ, একটি আদর্শ ব্যাকটেরিওফাজ আকৃতিতে বেঙ্গাচি বা শুক্রাণুর মতো হয়। ব্যাকটেরিওফাজ যে সংজ্ঞা বলতে হয় এইমনভাবে যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং তাদের ধ্বংস করে তাদের ব্যাকটেরিওফাজ বলে। যেসব ভাইরাস, তাহলে ব্যাকটেরিওফাজ কাকে বলে এটা তোমাদের আগে জানতে হবে। যেসব ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং তাদের ধ্বংস করে তাদের ব্যাকটেরিওফাজ বলে। ফাজ কথাটির অর্থ হলো ভক্ষণ করা। এবার জানলে তোমরা উপকারী ভাইরাস। এবার উপকারী ভাইরাসের পাশাপাশি কিছু ভাইরাস আছে যা, যে ভাইরাসগুলো আমাদের কী করে, ক্ষতি সাধন করে, এদের আমরা অপকারী ভাইরাস বলি। বেরিওলা, ভ্যাকসিনিয়া, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেমন গুটি বসন্ত, জলন বসন্ত, ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে, প্রাণী দিয়ে প্রভূত ক্ষতি সাধন করে, এদের আমরা অপকারী ভাইরাস বলি। যেমন দুটি অপকারী ভাইরাসের নাম যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, তাহলে তোমরা বলবে যে বেরিওলা এবং ভ্যাকসিনিয়া। বেরিওলা এবং ভ্যাকসিনিয়া হলো দুটি অপকারী ভাইরাস, তা কী করে আমাদের শরীরে গুটি

বসন্ত এবং জল বসন্ত এগুলো তৈরি করে। শিশুদের জন্য কেন বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হয় না? হয়তো শিশুটির পরিবার এমন একটি অঞ্চলে বসবাস করে যেখানে জনপরিষেবা উন্নত নয়, তাই জনপরিষেবার দুর্বলতা এবং দারিদ্র একটি শিশুর অসুস্থতার আরেকটি কারণ বলে গণ্য হতে পারে। তাহলে অসুস্থতার কারণ যদি বলতে হয়, তাহলে শিশুদের যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলটাও অনেকাংশে দায়ী, যেখানে কি জনপরিষেবা উন্নত নয়। তাই জনপরিষেবার দুর্বলতা এবং দারিদ্রতা একটি শিশুর অসুস্থতার কারণ বলেও সেখানে কি করতে পারে, গণ্য হতে পারে। এর দ্বারাই প্রমাণিত হয় যে প্রত্যেক রোগেরই কিছু প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ বর্তমান থাকে। আবার এমনও লক্ষণীয় যে একটি নির্দিষ্ট রোগের বিভিন্ন কারণ উপস্থিত। এখন আমরা সংক্রামক রোগ নিয়ে আলোচনা করব। সংক্রামক রোগ তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ, সংক্রামক, বা বাড়ির বড়দের কাছ থেকেও তোমরা উনি সংক্রামক রোগে আক্রান্ত। তাহলে আমাদের জানতে হবে সংক্রামক রোগটা কি। যে সমস্ত রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রান্ত ব্যক্তি থেকে অপর কোনো সুস্থ ব্যক্তির দিয়ে সংক্রামিত হয় তাদের সংক্রামক রোগ বলি। যেমন এইডস, সিফিলিস, গনোরিয়া, ডিপথেরিয়া, জল বসন্ত, গুটি বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা, কলেরা, টাইফয়েড ইত্যাদি। আমরা জানি শরীর সুস্থ রাখতে হলে জনস্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে এবং পাশাপাশি সমাজকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সাধারণত রোগগুলি দুপ্রকার হতে পারে। এদের মধ্যে একটি হলো সংক্রামক মাধ্যম, বিশেষত জীবাণু সৃষ্ট রোগগুলি হলো সংক্রামক। জীবাণু সকল প্রজাতির মধ্যে রোগ ছড়িয়ে দেয় এবং তার ফলে রোগের সংক্রমণ ঘটে। বায়বীয় মাধ্যম, যে মাধ্যমগুলোর মাধ্যমে আমরা আক্রান্ত হতে পারি, বায়বীয় মাধ্যম। রোগ সৃষ্টিকারী জীবাণুগুলি আবার বায়বীয় মাধ্যমে সংক্রামিত হতে পারে। এরও বায়বীয় মাধ্যমেই সংক্রামিত কয়েকটি রোগ হলো সাধারণত সর্দি, নিউমোনিয়া, যক্ষা ইত্যাদি। খাদ্য ও পানীয় মাধ্যমে, দূষিত খাদ্য ও পানীয় মাধ্যমে বাহিত হয় হেপাটাইটিস এ এবং বি ভাইরাস। দূষিত রক্ত প্রদাহ, যৌনমিলন, দূষিত খাদ্য বা পানীয়ের মাধ্যমে বাহিত হয় হেপাটাইটিস বি ভাইরাস। আমি আবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি কীভাবে আক্রান্ত হয়, মানুষকে কীভাবে আক্রান্ত করে এগুলো তোমাদের জানা একান্ত প্রয়োজন। দূষিত রক্ত প্রদাহ, যৌনমিলন, দূষিত খাদ্য বা পানীয়ের মাধ্যমে বাহিত হয় হেপাটাইটিস বি ভাইরাস। দূষিত খাদ্য ও পানীয়ের মাধ্যমে বাহিত হয় হেপাটাইটিস এ ভাইরাস। জলীয় মাধ্যম, জলীয় মাধ্যমও রোগের বিস্তার সম্ভব, যেমন কলেরা। অপরপক্ষে এমন কয়েকটি রোগ আছে যা সংক্রমণ মাধ্যম দ্বারা প্রসার লাভ করে না। এরা শরীরের অভ্যন্তরীণ ক্ষতি সাধন করলেও পারিপার্শ্বিক ছড়িয়ে পড়ে না। এগুলিকে অসংক্রামক কারণ বলি আমরা। সংক্রমণ কারণের সাথে সাথে এগুলিকে আমরা অসংক্রামক কারণ বলি। উদাহরণস্বরূপ বলা যায় যে কিছু ক্যান্সার জিনগত ত্রুটির কারণে সৃষ্টি হয়। অতিরিক্ত দেহ ওজন এবং অপর্যাপ্ত শরীরচর্চার ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। এগুলি সম্পর্কে বিবেচনা করলে বোঝা যায় যে এই রোগগুলি সংক্রামক নয়। তাহলে সংক্রামক রোগ, যেসব রোগ এক দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হয় না, কেবল রোগীর দেহেই সীমাবদ্ধ থাকে, সেই ধরনের রোগকে অসংক্রামক রোগ বলে। যেমন বেরিবেরি, গয়টার, হৃদরোগ, বৃক্ষের রোগ, মধুমেহ, ক্যান্সার, হিমোফিলিয়া ইত্যাদি, এই রোগগুলিকে আমরা সংক্রামক রোগ, অসংক্রামক রোগ বলে। যেসব রোগ এক দেহ থেকে, অসংক্রামক রোগ বলতে আমরা বুঝি যে যেসব রোগ এক দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হয় না, কেবল রোগীর দেহের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই ধরনের রোগকেই অসংক্রামক রোগ বলে। যেমন বেরিবেরি, গয়টার, হৃদরোগ, বৃক্ষের রোগ, মধুমেহ, ক্যান্সার, হিমোফিলিয়া। তাহলে এবার তোমাদের যদি প্রশ্ন করা হয় যে সংক্রামক রোগ কাকে বলে, তাহলে তুমি কি উত্তর দেবে, যে সমস্ত রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রান্ত ব্যক্তি থেকে অপর কোনো সুস্থ ব্যক্তি দিয়ে সংক্রামিত হয় তাকে সংক্রামক রোগ বলে। যেমন দুটি উদাহরণ দিতে বলো, যদি উদাহরণ দিতে বলি তাহলে বলবে সিফিলিস, গনোরিয়া। আবার অসংক্রামক রোগ, যেসব রোগ এক দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হয় না, কেবল রোগীর দেহের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই ধরনের রোগকে আমরা অসংক্রামক রোগ বলি। যেমন বেরিবেরি,

গয়টার, হৃদরোগ, বৃক্ষের রোগ, মধুমেহ ইত্যাদি। রোগ বিস্তারের কারণসমূহ আমাদের জানতে হবে। রোগ বিস্তারের আমরা জানি বৈচিত্র্য অনুসারে জীবজগৎকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়। সাধারণত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাস করা হয়। এই শ্রেণীবিন্যাসের বেশ কয়েকটি প্রজাতি রোগের সৃষ্টি করে, এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এছাড়াও এককোষী প্রোটোজোয়া উল্লেখযোগ্য। আবার বহুকোষী জীব যেমন বিভিন্ন প্রকার কীটের মাধ্যমেও বিভিন্ন রোগ বিস্তার করে। ভাইরাস দ্বারা সংক্রামিত বিশেষ কয়েকটি রোগ হল সাধারণত সর্দি, ইনফ্লুয়েঞ্জা ও এইডস, টাইফয়েড, কলেরা, যক্ষা প্রভৃতি রোগগুলি আবার ব্যাকটেরিয়ার প্রভাবে সৃষ্টি হয়। তাহলে ভাইরাস দ্বারা আক্রান্ত, এবার প্রশ্ন হলো যে ভাইরাস দ্বারা আক্রান্ত দুটি রোগের নাম বলো। তুমি বলবে যে ভাইরাস দ্বারা আক্রান্ত দুটি রোগের নাম হলো সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা, এবং এইডসের নামও বলতে পারো। ব্যাকটেরিয়ার কারণে দুটি রোগের নাম বলো, টাইফয়েড, কলেরিয়া, যক্ষা। আবার বিভিন্ন প্রকার ছত্রাকের ক্রিয়ার ত্বকে দাঁত ইত্যাদি রোগ দেখা দেয়। প্রোটোজোয়ার ক্রিয়ায় নানা ঘরোয়া রোগ।

0: ছত্রাক, এছাড়াও এককোষী প্রোটোজোয়া উল্লেখযোগ্য। আবার বহুকোষী জীব যেমন বিভিন্ন প্রকার কীটের মাধ্যমেও বিভিন্ন রোগ বিস্তার করে। ভাইরাস দ্বারা সংক্রামিত বিশেষ কয়েকটি রোগ হল সাধারণত সর্দি, ইনফ্লুয়েঞ্জা ও এইডস, টাইফয়েড, কলেরা, যক্ষা প্রভৃতি রোগগুলি আবার ব্যাকটেরিয়ার প্রভাবে সৃষ্টি হয়। তাহলে ভাইরাস দ্বারা আক্রান্ত, এবার প্রশ্ন হলো যে ভাইরাস দ্বারা আক্রান্ত দুটি রোগের নাম বলো। তুমি বলবে যে ভাইরাস দ্বারা আক্রান্ত দুটি রোগের নাম হলো সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা, এবং এইডসের নামও বলতে পারো। ব্যাকটেরিয়ার কারণে দুটি রোগের নাম বলো, টাইফয়েড, কলেরিয়া, যক্ষা। আবার বিভিন্ন প্রকার ছত্রাকের ক্রিয়ার ত্বকে দাঁত ইত্যাদি রোগ দেখা দেয়। প্রোটোজোয়ার ক্রিয়ায় নানা ঘরোয়া রোগ যেমন ম্যালেরিয়া, কালাজ্বর রোগ বিস্তার করে। কীটপতঙ্গ দ্বারা সংক্রামিত রোগের মধ্যে উল্লেখযোগ্য হল গুদ রোগ। রোগের প্রকারভেদ, সাধারণত বায়ু, জল, খাদ্য এবং নানা ধরনের জীবাণুর মাধ্যমে মানবদেহে রোগের সংক্রমণ ঘটে। যেসব অণুজীব সংক্রামক রোগ বিস্তার করে তাদের প্যাথোজেনিক জীব বলা হয়। পোষক হিসাবে এক্ষেত্রে মানুষই একমাত্র ভূমিকা পালন করে থাকে। ভাইরাস গঠিত, এবার ভাইরাস গঠিত রোগ, ভাইরাস গঠিত রোগ হল নিউক্লিয় প্রোটিন নির্মিত অতি ক্ষুদ্র অকোষীয় রোগ সৃষ্টিকারী বাধ্যতামূলক পরজীবী, কেবলমাত্র পোষক কোষে প্রজননক্ষম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ে এর বস্তুকে আমরা ভাইরাস বলি। তাহলে এই যে বিভিন্ন রোগ সম্পর্ক নিয়ে আলোচনা করা হলো, সেখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হয়েছ। আশা করব আগামী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব এবং ভাইরাস বা অন্য অন্য যে ব্যাকটেরিয়া তারা কী কী রোগ সৃষ্টি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর বিজ্ঞান, পড়ালেন শিক্ষক শ্রী বিকাশ মালাকার।
2: এতক্ষণ শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনলেন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলা শহর। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। আজকের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: এতক্ষণ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আকাশবাণী কৈলা শহর, এখন সময় সংবাদের।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী অ্যান্ড আই এম নিশিত কুমার উইথ দ্য নিউজ এট নাইন।

এতক্ষণ বাংলা আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

把他的人来帮忙。

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের অ্যাভিয়ন শহরে শুরু হতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির অন্যতম কেন্দ্র হিসেবে আয়োজিত এই সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হওয়াকে ভারত ও বিশ্ব নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছে। এদিকে ইসরায়েল বলেছে সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে।

0: হবে না। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লার ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। নিট পরীক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন কাবো ভার্দের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, AI চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণে সম্মত হয়েছেন। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত EU সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়াবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। স্লোভাকিয়ায় কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে শ্রী মোদী বলেন, সর্বাত্মক অংশীদারিত্ব, আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলোচনা করেছেন বলেও শ্রী মোদী জানান। দুদেশের অংশীদারিত্বের প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করে। ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা হল পারস্পরিক আস্থা এবং কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। ভারত ও স্লোভাকিয়া দুটি দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে যে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছে তাতে যৌথ উন্নয়ন, উৎপাদন ও শিল্পক্ষেত্রে সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ চেয়ার স্থাপন করেছে বলে জানিয়ে শ্রী মোদী বলেন, AI এর ভবিষ্যৎ শুধুমাত্র উদ্ভাবনের ওপর নির্ভরশীল নয়, আস্থা, দায়িত্ব ও মর্যাদার ভিত্তিতেই তা তৈরি করা দরকার।
1: AI का भविष्य केवल इनोवेशन से नहीं बल्कि ट्रस्ट, रिस्पॉन्सिबिलिटी और ह्यूमन डिग्निटी पर आधारित होना चाहिए। रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
0: সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
2: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পেছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি। সব থেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে শহীদ স্মারক বা টম্ব অফ আননোন সোলজার্স তাতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, স্লোভাকিয়ার স্বাধীনতা আন্দোলনে যারা জীবন বিসর্জন দিয়েছিলেন এই পুষ্পস্তবক তাদের সেই আত্মত্যাগ, শৌর্য ও অদম্য মানসিকতার প্রতি শ্রদ্ধার নিদর্শন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনিও সঙ্গেও নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেন। ব্রাতিস্লাভায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাক রাষ্ট্রপতি। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস

0: আকাশ প্রত্যক্ষ করেন। এরপর তারা পঞ্চতন্ত্র চিত্রকলা প্রদর্শনী ও ঘুরে দেখেন। ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষ প্রধানমন্ত্রী মোদীকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান প্রাসাদের বাইরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়া শহরে শুরু হতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির অন্যতম কেন্দ্র হিসেবে আয়োজিত এই সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। বিশ্বব্যাপী অস্থিরতা হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সমস্যার সমাধান, শিশুদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করতে সম্মেলনে আলাপ আলোচনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারান। পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় ভারত তাকে স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এছাড়া এই যুদ্ধের ফলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। ইসরায়েলের নিরাপত্তা নীতি সম্পর্কে কাটস বলেন, নিজেদের দেশের নাগরিকদের রক্ষার স্বার্থে লেবানন, সিরিয়া এবং গাজার সুরক্ষিত এলাকায় IDF মোতায়েন রাখা হবে। সরকার জানিয়েছে, দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লা ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে এই পরীক্ষা চালানো হয়। নিট পরীক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজস্থান ও বিহার থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহমেদাবাদের সাইবার ক্রাইম শাখার যুগ্ম কমিশনার শরৎ সিংহাল জানিয়েছেন, রাজস্থান থেকে ধৃত 2 জন আসন্ন নিট পুনরায় পরীক্ষার জন্য প্রশ্নপত্র বিক্রির মিথ্যা দাবি করে সোশ্যাল মিডিয়ায় চ্যানেল চালাচ্ছিল। নিট UG প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধৃত 3 অভিযুক্তকে কারাগারে জিজ্ঞাসাবাদের জন্য CBI এর দায়ের করা একটি আবেদনে সম্মতি দিয়েছে দিল্লির একটি আদালত। আসন্ন নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচের ম্যাচে আজ স্পেন কাবো ভার্ডের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ম্যাচ এখনো পর্যন্ত গোলশূন্য রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়া শহরে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লার ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। খবর পড়া আজকের মতো শেষ হলো।
1: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। এখন দেশাত্মবোধক সঙ্গীত শুনবেন।

টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত। সকাল 8টায় প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টা বেজে 30 মিনিটে নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টা বেজে 40 মিনিটে বাংলা আধুনিক গান শুনবেন। 9টায় প্রথমে হিন্দি সংবাদ এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9টা বেজে 10 মিনিটে পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান।

টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি শুনবেন। একটাই হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 বাংলা আধুনিক গান শুনবেন। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 লোকগীতি, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান, 3:00 প্রথমে হিন্দি সংবাদ এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তার অব্যবহিত পরে বিবিধ ভারতী অনুষ্ঠান, 4:20 এমপ্লয়মেন্ট নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থের আসর, 6:30 কিষাণ বাণী। সাতটায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 গজল, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34:35। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।